ছাত্রকে পড়াতে পারে বা তাদেরকে বোঝাতে পারে যে কিভাবে তারা সামাজিক আর রাজনৈতিক ব্যাপারে আরও ভালো করে ভাবতে পারে আর তাদের একটা ওপিনিয়ন তৈরি করতে পারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
5: হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি, উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে, যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে, মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে, মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী, বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে, সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে, যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, শিক্ষকের পেশাগত শিক্ষা এমন হবে যা শুধু শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেণী ব্যবস্থাপনার মধ্যে সীমিত থাকবে না, তার পড়াশোনার পরিধি হবে ব্যাপক, আর আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ থাকবে অফুরন্ত, সেই সঙ্গে চিন্তা ও বিবেচনা বোধ থাকবে সীমাহীন। শিক্ষককে শিক্ষার্থীদের জানতে ও বুঝতে হবে এবং তার সঙ্গে কর্মকাণ্ডে মানবিক মূল্যবোধ কিন্তু প্রতিফলিত করতে হবে, তবেই কিন্তু উন্নত শিক্ষার জন্য একটা দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যাবে। আর দক্ষ শিক্ষক তৈরি করতে গেলে আমরা সকলেই জানি যে তার জন্য কিন্তু দরকার উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। আরও কথা হবে কিন্তু গানের উপরেই।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচ্য দেশীয় শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক সবসময় কিন্তু গুরু শিষ্যের মতো ছিল। প্রাচীন ভারতের নালন্দা থেকে শুরু করে সোমপুর বৌদ্ধবিহার ও শালবন বৌদ্ধবিহার, এছাড়াও নিকট অতীতের পণ্ডিত সমাজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি যে গুরু শিষ্যের পরম্পরাকে কিন্তু আমরা দেখি কি তাদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা আর যে বিনয় থাকে সেটা কিন্তু অপরিসীম। যেখানে একজন শিক্ষক তার ছাত্রকে একাডেমিক শিক্ষা থেকে শুরু করে নীতি আদর্শ, শিষ্টাচার সহ ব্যবহারিক জীবনের সব ধরনের দিক নির্দেশনায় দীক্ষিত করতে পারেন, সেটাই কিন্তু আসল শিক্ষা। আর ছাত্র তার গুরুর সেই শিক্ষাকে অন্তরে ধারণ করে ভবিষ্যৎ জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা কিন্তু শিক্ষকের অনুপ্রেরণা ও রোল মডেল অনুসরণ করেন আর সেটা করে কিন্তু তাদের জীবনযাপনটা করেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শিক্ষকদেরকে নিয়ে মূলত, কারণ তাদেরকে আমরা কিন্তু গুরু হিসেবে মনে করি আমাদের মা বাবার পরেই। যেটা বলছিলাম যে যেহেতু শিক্ষক এমন একজন ব্যক্তি যিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, সেহেতু শিক্ষক স্কুল ও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন। শিক্ষকতা পেশা সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত চাকরিগুলোর মধ্যে একটি। তাই শিক্ষকদের সম্মানার্থে 1995 সাল থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা হয়। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়ে থাকে। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। আরও কথা হবে গানের ওপারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব কিন্তু অফুরন্ত এবং মানুষ সম্পন্ন শিক্ষা দেওয়াটাই কিন্তু তার মুখ্য কাজ। তারা আমাদের জীবনকে স্পর্শ করে আর আমাদের আচরণকে প্রভাবিত করে। শিক্ষকদের অর্জিত বিদ্যা শিক্ষার্থীদের মধ্যে তাদের মান অনুযায়ী সঞ্চারিত করা কিন্তু খুব সহজ কথা নয়। শিক্ষকের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ হলো টেকসই জ্ঞান ও অনুসন্ধান করা। এইসবের প্রতিফলন কিন্তু ঘটে আমরা দেখি যে চর্চার মাধ্যমে। অন্যদিকে শিক্ষকতা পেশার জন্য প্রয়োজন সামগ্রিক দক্ষতা, আর বিকাশের জন্য প্রয়োজন শিক্ষকের শিক্ষা। এই কার্যক্রমে আমরা দেখতে পাই যে বিষয়, জ্ঞান, শেখানোর পদ্ধতি, শিক্ষার বিভিন্ন দর্শন, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, শিক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমি, আর্থসামাজিক প্রেক্ষাপট, তাছাড়া শিক্ষার অনুশীলন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে একটা কার্যক্রমের ভিতরে, যেটা শিক্ষার মাধ্যমে মানুষজনের মধ্যে প্রদান করা সম্ভব হয়ে থাকে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল, এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে।

0: আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যের পরিসর কিন্তু অত্যন্ত ব্যাপক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আর্নল্ড জোহান সামারফিল্ড নতুন নতুন ধারণা নিয়ে কিন্তু বিশ্বকে চমকে দিয়েছিলেন। তিনি অনেকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি সেই পুরস্কার পাননি। সামারফিল্ড একজন শিক্ষক ছিলেন, নিজে নোবেল পুরস্কার পাননি বলে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, বরং তিনি তার ছাত্রদের এমনভাবে গড়ে তুলেছিলেন যে তার ছাত্ররা যাতে নোবেল পুরস্কার পেতে পারে। তিনি যত না বড় বিজ্ঞানী ছিলেন, তার চেয়ে বড় শিক্ষক ছিলেন। একজন শিক্ষকের স্বপ্ন তার ছাত্ররা তাকে একদিন অতিক্রম করবে, এটাই স্বাভাবিক।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সমাজে কিন্তু ভালো শিক্ষকের বড়ই অভাব, মানে এমন শিক্ষক যারা চান যে তাদের ছাত্ররা একদিন তাদেরকেই অতিক্রম করবে, এরকম শিক্ষক কিন্তু খুব একটা বেশি হয়তো পাওয়া যায় না। তবে শিক্ষা ও সংস্কৃতি এবং সমাজ উন্নয়নে সব শিক্ষকেরই ভূমিকা থাকবে সমান এমনটা কিন্তু নয়। বিশেষ করে শিক্ষকের প্রভাব, প্রতিপত্তি ও সুনাম শুধু শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিদ্যমান থাকে না। একজন শিক্ষক আদর্শ মানব সৃষ্টির শৈল্পিক কারিগরও বটে এবং তার দৃষ্টিভঙ্গি, নির্দেশনা ও আদর্শ জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণের জন্য নিবেদিত হয়। তাই বলা হয় যে ব্যক্তি মানব এখানে কিন্তু অর্থহীন, কিন্তু ব্যক্তি শিক্ষক সবার শ্রদ্ধার ও সম্মানের পাত্র। তাছাড়া শিক্ষক সমাজ সর্বজনীন, কল্যাণকর ও প্রভাবশালী সচেতন প্রতিনিধি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমার ফ্লাইটটা যখন দমদম বিমানবন্দর থেকে আকাশে উড়ল, তখন গায়ে চিমটি কেটে দেখলাম যে আমার মাসাই মারা যাওয়ার স্বপ্নটা আর স্বপ্ন নয়, সত্যি হলো। তবে আমার গত কয়েক মাসের প্রচেষ্টা সার্থক, আজ আমি চলেছি মাসাই মারা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ফ্লাইটের মধ্যে খাওয়া দাওয়া সিনেমা দেখা, সে এক এলাহি ব্যাপার। ঠিক 4 ঘন্টা পর এসে পৌঁছলাম দুবাইতে। এখানে আমাদের লে অফও ছিল তখন ভারতীয় সময় দুপুর 2:30। এয়ারপোর্টে নেমে চোখ ধাঁধিয়ে গেল, কেন দুবাইকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানবন্দর বলে তা বুঝতে পারলাম। সারা বিশ্বের অসংখ্য মানুষের উপস্থিতিতে এই এয়ারপোর্টটা গম গম করছে। প্রায় ঘন্টা তিনেক এখানে কাটাবার পর আবার এমিরেটসেরই বোয়িং 777 এয়ারবাস করে 4 ঘন্টা 15 মিনিট পরে এসে পৌঁছলাম নাইরোবির জম্মু কেনিয়াত্তা বিমানবন্দরে। ভারতীয় সময় অনুযায়ী তখন রাত 10:25। এয়ারপোর্টে নেমে বুঝলাম বেশ ঠান্ডা এখানে। ইমিগ্রেশনের নিয়মগুলো কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। গ্লোবের করে দেওয়া ব্যবস্থা এতটাই ভালো যে দেশে বিদেশে যেখানেই যাই না কেন, কখনো কোনো রকম টেনশনে পড়তে হয়নি আমার। রাতের নাইরোবি আলোয় ঝলমল করছে, মসৃণ রাস্তা। প্রায় 20 মিনিট পরে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। এটা রীতিমতো জমজমাট একটা শহর। নাইরোবির সাধারণ মানুষ বেশ সুশৃঙ্খল, এমনকি আমরা যখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি সেই সময় সব গাড়ি নিজে থেকেই দাঁড়িয়ে যাচ্ছে, এটা দেখে সত্যি ভালো লেগেছিল। শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে চলুন ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নিই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর প্রথম যে গানটা শোনাবো সেই গানটা আমার খুব প্রিয়, ইমনের গাওয়া, ইন্দুবালা ভাতের হোটেলের কোথায় তোমায় পাই। শুনুন, ভালো লাগবে আপনার।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি সেই ভয়ঙ্কর সুন্দর মাসাই মারা। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েই ডিনারটা কমপ্লিট করে চললাম ঘুমের দেশে। পরের দিন সকালে ঘুম ভাঙল এক বন্ধুর ফোনের শব্দে। মাসাই মারায় কি দেখবো কি দেখবো না এই রকম হাজারটা কথা বলে গেল। স্নান সেরে ঝটপট ব্রেকফাস্ট করে নিলাম, একটু বাদেই আমাদের গাড়ি চলে এলো আর আমরাও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হই হই করে। প্রথমেই গেলাম জিরাফ রেস্কিউ সেন্টারে। এখানে বিভিন্ন জায়গা থেকে জিরাফদের উদ্ধার করে আনা হয়। বেশ কিছু জিরাফ এখানে আছে। সকালের দিকে গেলে দর্শকরা হাতে করে জিরাফদের খাওয়াতেও পারেন, তাই আমরাও সেই সুযোগটা পেলাম। নিজের হাতে করে অ্যানিমাল ফুড খাওয়ালাম জিরাফগুলোকে, সে এক দারুণ মজার অভিজ্ঞতা। এরপর আমরা গেলাম এলিফ্যান্ট অরফানেজ। এখানে মাতৃহারা হাতির বাচ্চাদের রাখা হয়। প্রত্যেক দিন সকালে একটা নির্দিষ্ট সময় বাচ্চাগুলো জঙ্গল থেকে দৌড়ে আসে দুধ খাবার জন্য। কর্মীরা নিজেদের হাতে বড় বড় ফিডিং বোতলে বাচ্চাগুলোকে দুধ খাওয়ান। ওরা দুধ খায়, মাটি মেখে মাটিতে গড়াগড়ি খেতে খেতে খেলা করে। সে এক অনিন্দ্য সুন্দর দৃশ্য। এখান থেকে বেরিয়ে এবার একটা শপিং মলে ঢুকে জল, বিস্কিট, কেক, স্ন্যাক্স অল্প করে কিনে নিলাম। আর মলের মধ্যে আমাদের বাটার বিশাল দোকান দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। তারপর ওখান থেকে ফিরে এলাম আমাদের হোটেলে। হ্যাঁ, আগামীকাল থেকে শুরু হবে পৃথিবী বিখ্যাত মাসাই মারা সাফারি। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আর ব্রেকের পর ফিরে আসি আমি, নিয়ে যাব আপনাদের মাসাই মারা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এখন যে গানটা আমি শোনাবো আপনাদেরকে, এটাও আমার খুব প্রিয় গান, ডাকঘর সিনেমায় দুর্নিবারের গাওয়া আমরা সবাই চিঠি। দারুণ লাগবে আপনার, শুনুন গানটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কেনিয়ার মাসাই মারাতে। ঠিক সকাল 8টায় আমরা নাইরোবি ছাড়লাম, যাবার পথে পড়ল দ্য গ্রেট রিফ্ট ভ্যালি, পাহাড়ি জায়গায় দিগন্ত বিস্তৃত উপত্যকা। প্রায় ঘন্টা দুয়েক পর এসে পৌঁছলাম একটা ছোট শহরের মতন জায়গায়, এখানেই লাঞ্চ সারলাম, আর এখান থেকেই আমাদের গাড়িটা চেঞ্জ করতে হলো। মানে আমরা টয়োটা ছেড়ে উঠলাম ছাদ খোলা বড় সাফারি গাড়িতে। ড্রাইভার হলো মাসাই মারার অন্যতম সেরা ড্রাইভার জিন। আমরা মাসাই মারা ন্যাশনাল পার্কে যখন পৌঁছলাম তখন প্রায় 4:30 বাজে। গেট দিয়ে ঢোকার পর কিছু দূর এগোলাম, জঙ্গল কিন্তু ক্রমেই গভীর হচ্ছে। এবার প্রথমেই একদল জেব্রা আর ইম্পালা হরিণের দল আমাদের স্বাগত জানালো। ওদের পাশ কাটিয়ে কিছুটা এগোতেই এক বিরাট বড় দাঁতাল হাতির সঙ্গে মোলাকাত হলো। সে তার ওই বিশাল শরীর নিয়ে আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হলো আমরা ওকে নয়, ও যেন আমাদেরই দেখতে এসেছে। কিছুটা সময় সেখানে ফটো সেশন কমপ্লিট করে তারপরই জিম গাড়ি ছোটালো অন্যদিকে, যেখানে দুই শৃঙ্গের এক বিশাল দেহি পূর্ণবয়স্ক আফ্রিকান গন্ডার মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তিনি যেন লজ্জাবতী লতা, আমাদের দেখেই আফ্রিকার বিখ্যাত সাভানা ঘাসের আড়ালে লুকিয়ে পড়লেন তিনি। তার আগে অবশ্য ফটো তোলার জন্য কয়েক মিনিট পোজটা উনি দিয়েছিলেন, তবে যা দেখলাম তা আমাদের জন্য যথেষ্ট। সেদিন আরও কিছুক্ষণ ইতস্তত ঘোরাঘুরি করে কিছু ওয়াইল্ড বিস্ট, বুনো মহিষ, আরও ইম্পালা, অ্যান্টিলোপ দেখে ফিরে এলাম মারাসোপা রিসোর্টে। এসে তো চোখ পুরো ছানা ভরা, এ কোথায় এলাম, এ যেন বিবিদের মাঝে দেখো মিলন মহান। কি দেখলাম বলছি সেটা, তবে তার আগে চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি, আপনাদের কৌশিক, শুনতে থাকুন radiobanglanet.com মন যখন নির্দেশ। এখন যে গানটা আমি শোনাবো সেটা অন্তরা মিত্রের গাওয়া এভাবেও প্রেমে পড়া যায়।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। মাসাই মারা ঘুরতে এসে আমরা ফরেস্টের ভিতরেই মারাসোপা রিসোর্টে ছিলাম। এখানে এসে দেখলাম সারা পৃথিবীর লোক বোধহয় এক ছাদের তলায় এসে হাজির হয়েছে। ইউরোপিয়ান, ব্রিটিশ, চাইনিজ, জাপানিজ আর আমার মতন আরও পাঁচজন বাঙালি। এখানে আসা থেকেই আমার নিজেকে মনে হচ্ছিল আমিও যেন সেই চাঁদের পাহাড়ের শঙ্কর। সোনার খনি খুঁজে পাবো কি না জানি না, তবে রাতের বেলায় রিসোর্টের আমার ঘরের জানলা দিয়ে দূরের পাহাড় আর কালো অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই ট্যুরটা ফুল অফ অ্যাডভেঞ্চার হতে চলেছে। রিসোর্টটা বিরাট বড়, বিশাল রিসেপশন লাউঞ্জ, বিভিন্ন ভাষার মানুষের কথার আওয়াজে জায়গাটা একেবারে মুখরিত হয়ে উঠেছে। সুইমিং পুলের পাশেই রয়েছে কফি লাউঞ্জ। সেখানে এসে এমন একটা জিনিস দেখলাম, সেটা সত্যি বলছি আগে থেকে আশা করিনি। এখানে একটা কর্নার রয়েছে শুধুমাত্র দার্জিলিং টি এর জন্য। ফ্রেশ চায়ের গন্ধে মম করছে পুরো সেই জায়গাটা। এছাড়াও রয়েছে তিন চার রকমের কফি, চকলেট আরও কত কি। ঘণ্টাখানেক বাদে পাশে ডাইনিং রুমে গেলাম ডিনার করতে, সেখানেও চোখ ছানা বড়া। কি খাবো, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছিলাম না। প্রায় 50-60 রকমের খাবার। ডিনার শেষে ঘরে ফিরে ঘুমের দেশে চলে গেলাম। রাতে একটা সাংঘাতিক স্বপ্ন দেখলাম, আমি মাসাই মারার একদম গভীরে কোনো এক অজানা জঙ্গলে দাঁড়িয়ে, শুধু ঝিঝি পোকার ডাক আর কিছুই শোনা যাচ্ছে না। স্বপ্নের মধ্যেই বুঝতে পারছিলাম ওই অন্ধকারের গভীরতাকে, নিজের হাতটাও নিজে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কোনো একটা প্রাণীর আত্মচিৎকারে সব নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। বেশ স্পষ্টই বুঝতে পারলাম কোনো এক শিকারী শিকার ধরেছে। খাদ্য আর খাদকের এই খেলা জঙ্গলে বড়ই নির্মম। ঝটপট করে উঠে পড়লাম আর উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম বিস্তীর্ণ জঙ্গল আর উপত্যকা ভোরের কমলা রং মেখে আমার জন্যই যেন অপেক্ষা করছে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দারুণ একটা সুন্দর গান, স্নিগ্ধজিৎ ভৌমিকের গাওয়া শুধু তুমি।

ঠিক সকাল 6:30 প্যাকড ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে বের হলাম সারা দিনের সাফারির জন্য। সাফারি শুরুর প্রথমেই জিরাফ আর জেব্রারা অভ্যর্থনা জানালো, আর একটু এগোতেই দেখলাম সব গাড়ি একটা নির্দিষ্ট দিকে দৌড়চ্ছে। বলা বাহুল্য আমরাও দৌড়ালাম সেই দিকে। ওখানে গিয়ে বুঝলাম সবার এখানে আসার কারণটা। একটা দুটো নয়, দেখি 8 জন সিংহপত্নী মর্নিং ওয়াকে বেরিয়েছে। তবে আমাদের খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করল না তারা। তারা নিজেদের মধ্যেই গভীর সাংসারিক আলোচনায় ব্যস্ত মনে হলো। মনে হলো সকালে বাচ্চাদের ইম্পালা না জেব্রা কার মাংস দিয়ে খাওয়াবে সেই নিয়েই ওরা বেশি চিন্তিত। তাদের চারিদিকে প্রায় 25-30টা গাড়িতে বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের এত নধর নধর মাংস রয়েছে, সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপই নেই। আমরা মনের সুখে ছবি তুলতে লাগলাম। কিছুক্ষণ পর সিংহীদের মর্নিং আড্ডা পর্ব শেষ হলে তেনারা হাঁটতে হাঁটতে ঘাসের জঙ্গলের ভিতরে চলে গেলেন। এরপর ঘুরতে ঘুরতে চোখে পড়ল জিরাফ দম্পতি মনের সুখে গাছের পাতা খেতে খেতে প্রাতরাশ সারছেন। আসলে জিরাফরা যে ধরনের পাতাগুলো খেতে পছন্দ করে সেই পাতাগুলো গাছের অনেক উপরে হয়, আর সেগুলো পেতে হলে ওই 10 ফুট লম্বা গলাটা একান্তই প্রয়োজন। তা জিরাফদের ওই রকম ব্রেকফাস্ট করতে দেখে আমাদের মনে হলো যে প্রাতরাশটা এবার সেরে নেওয়া প্রয়োজন। একটা বড় বাওয়াব গাছের তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। সে এক দুর্দান্ত অভিজ্ঞতা বটে। চারিদিক ধুধু প্রান্তর, তার মাঝখানে একটা গাছের তলায় আমরা কজন বসে আছি। খুব কাছেই সিংহ রয়েছে, আর রয়েছে অসংখ্য হরিণ। খাওয়ার পর আবার সাফারি শুরু হলো। কত যে জন্তু জানোয়ার দেখলাম তার ইয়ত্তা নেই। জিরাফ, জেব্রা, ইম্পালা, থমসন্স গেজেল, অ্যান্টিলো, বাফেলো, আরও কত কী। তবে তার মধ্যে সেরা ঘটনা হলো দ্য গ্রেট মাইগ্রেশন দেখা। সেই দেখার জন্যই সমস্ত পর্যটকরা মাসাই মারায় আসে। দুপুর 12টা নাগাদ হঠাৎ খবর পাওয়া গেল যে স্যান্ড নদীর ধারে ওয়াইল্ড বিসরা জমায়েত হয়েছে নদী পেরোনোর জন্য, অর্থাৎ মাইগ্রেশনের জন্য। জিম আমাদের গাড়ি ছোটালো সেই দিকে। মিনিট 20 বাদে অকুস্থলে গিয়ে দেখি গাড়ির মেলা নদীর ধারে। আমরাও অপেক্ষা করতে লাগলাম সেই হাজার হাজার ওয়াইল্ড বিস্টের সাথে। প্রায় 8 ঘন্টা পিন ড্রপ সাইলেন্স নিয়ে অপেক্ষা করার পর এলো সেই মহেন্দ্রক্ষণ। ট্যানজানিয়ার সেরেঙ্গিটির জঙ্গল থেকে হাজার হাজার ওয়াইল্ড বিস্ট কেনিয়ার মাসাই মারার জঙ্গলে ঢুকতে লাগলো স্যান্ড নদী পেরিয়ে। হ্যাঁ, একই জঙ্গল, স্যান্ড নদীর এপাশে কেনিয়ায় তার নাম মাসাই মারা, আবার নদীর অন্য প্রান্তে ট্যানজানিয়াতে এটাই সেরেঙ্গিটি। দেখে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগলো। নদীতে কুমির রয়েছে প্রচুর, তবে এই মাইগ্রেশনের সময় তারা শিকার ধরার চেষ্টা ভুলেও করে না। 600 পাউন্ড ওজনের একটা ওয়াইল্ড বিস্টের পায়ের তলায় পড়লে কুমির বাবাজিদের বেঁচে থাকার চান্স খুব কম, আর এখানে এতগুলো ওয়াইল্ড বিস্ট, সুতরাং দূর থেকে শুধু চোখ দুটো নদীর ঘোলা জলের উপর বার করে তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। যা এতদিন দেখেছি অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, তাই আজ সচক্ষে দেখলাম আমাদের জীবন সার্থক। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদেরই সাথে মাসাই মারায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। স্যান নদীর এপাশে, মানে যেদিকে আমরা দাঁড়িয়ে আছি, সেই মাসাই মারার জঙ্গল থেকে উল্টো দিকের সেরেঙ্গেটির জঙ্গল শুরু হলো গ্রেট মাইগ্রেশন। শক্তিশালী ওয়াইল্ড বিস্টগুলো দৌড় শুরু করলো নদীর ওপাশে যাওয়ার জন্য, আর সেই সাথে ধুলো ঝড়ে ঢেকে গেল চারিদিক। প্রায় 40 মিনিট ধরে চলল এই মাইগ্রেশন। আমরা ধুলো এড়িয়ে সোজা ডান দিকে সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম। সেখানে দেখি আরেকটা নদী, এর নাম হলো মারা নদী। লাঞ্চের সময় হয়ে গেছে, এখানে গাড়িতে বসেই লাঞ্চ সারলাম মারা নদীর ধারে। নদীতে বেশ কিছু জলহস্তি ও কুমির দেখলাম। এই মারা নদী দিয়েও মাইগ্রেশন হয়। দুপুর 2টার পর আবার শুরু হলো আমাদের সাফারি। একটা গাছের ওপর আত খাওয়া হরিণের 2টো পা ঝুলছে দেখলাম, এ নিশ্চয়ই লেপার্ডের কাণ্ড কারখানা। আবার একদল শকুন দেখলাম একটা পশুর মৃতদেহ মহা আনন্দে ভোজন করছে। আর জিরাফ জেব্রা এত দেখেছি

0: আবার একটা ব্রেকিং নিউজ। একটা জায়গায় দেখি দুটো আফ্রিকান হক ইগল বসে আছে। এত বড় সাইজের আর এত সুন্দর ইগল আমি এর আগে দেখিনি। আমাদের ড্রাইভার জিম গাড়িটা দাঁড় করিয়ে দিল। আমরা গাড়ি থেকে নেমে কিছুটা কাছে গিয়ে অনেকগুলো ছবি তুললাম, আর তাতে ওদের কোনো আপত্তি আছে বলে আমার মনে হলো না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, দেখবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।
1: তোমারই জন্য আমি আজ খোলা আকাশে বন্দী

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: তারপরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আজ ভোরবেলায় হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টির জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গিয়ে বৃষ্টি থেমে গেল। তারপর সকাল 7টায় আমরা বের হলাম সাফারিতে। আজ রিসোর্টের বাইরে বেরিয়েই প্রথমেই এক শিয়াল দম্পতির সাথে দেখা। তারপর কিছুটা এগোতেই দেখি এক পাল দাঁতাল ওয়াটহগ ঘুরে বেড়াচ্ছে মনের সুখে। হঠাৎ জিমের ওয়াকিটকিতে অন্য কোনো গাইড কিছু একটা খবর জানালো, আর তারপর জিমের একগাল হাসি দেখে বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো খবর। জিম বলল, চিতারা আজ মর্নিং ওয়াকে বেরিয়েছে, এইবার দেখলাম আফ্রিকার জঙ্গলে আমাদের ড্রাইভারের কেরামতি। জল কাদা ভরা এবড়ো খেবড়ো প্রান্তরের মধ্য দিয়ে গাড়ি চালালো একদম রাজধানীর গতিতে। মানে ওই রকম মাঠের মধ্যে দিয়ে যে ওরকম গাড়ি চালানো যেতে পারে তা বসে না থাকলে বিশ্বাস করা কঠিন। মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের গাড়িটা যেন শুধুই লাফিয়ে লাফিয়ে চলছে। প্রায় 25 মিনিট পর আমরা হাজির হলাম স্পটে। ইতিমধ্যে খবর পেয়ে বেশ কিছু গাড়ি এসে হাজির। দূর থেকে দেখতে পেলাম আরও গাড়ি আসছে, আর তার মধ্যে দিয়েই 3টে চিতা দুলকি চালে দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলেছে। কোনো দিকে কোনো হেলদোল নেই, ওদের কিচ্ছু এসে যায় না আমাদের উপস্থিতিতে। এখানে আবার জিম তার কেরামতি দেখালো, সব গাড়ি যেদিকে দাঁড়িয়ে ও তার উল্টো দিকে গাড়ি ছোটালো, আর তার কারণ কিছুক্ষণ পরেই বুঝে গেলাম আমরা। ও এমন জায়গায় গাড়িটাকে দাঁড় করালো যে কিছুক্ষণ বাদে ওই 3টে চিতাই আমাদের গাড়ির একদম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। ভালো করে দেখে বুঝলাম যে প্রায় 1 কিলোমিটার দূরে একদল ইম্পালার দিকে ওদের নজর। আর প্রকৃতির কি অদ্ভুত খেলা, অত দূর থেকে হরিণগুলো চিতা 3টেকে দেখে সতর্ক হয়ে পালাতে লাগলো। আর তারপর শুরু হলো 3টে চিতার সেই বিখ্যাত দৌড়। প্রায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় এই চিতারা, আর তাই কয়েক মিনিটেই আমাদের থেকে বহু দূরে চলে গেল ওরা। এবার গাড়ি ঘুরিয়ে আমরা চললাম দূরের ফাঁকা একটা জায়গার দিকে। একটা গাছের তলায় একটা সিংহ পরিবারকে দেখলাম বিশ্রাম নিচ্ছে। এরপর উদ্দেশ্যবিহীনভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি চলল। অনেক রকমের পাখি দেখলাম। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জিম আমাদের দেখালো আফ্রিকার সব থেকে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। এটা ছাড়াও ব্ল্যাক নেকেড স্পিটিং কোবরা এবং পাফ অ্যাডারের মতন বিষাক্ত সাপও আছে এখানে, তবে এদের দেখা পাওয়া একটু শক্ত। দেখবো আরও অনেক কিছু, ঘুরবো মাসাই মারা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম আমরা আমাদের মাসাই মারা ট্যুরের কথায়। দুপুরবেলা লাঞ্চ করার জন্য রিসোর্টে ফিরছি, তখন আবার একটা দারুণ দৃশ্য। হঠাৎ জিম গাড়ি থামিয়ে অদূরে ঘাসের জঙ্গলের দিকে ইঙ্গিত করল। দেখি এক সিংহী ঘাসের জঙ্গলে লুকিয়ে বসে সামনের গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিংহীর গায়ের রং ওই ঘাসের ঝোপের আলো আধারির সাথে এমনভাবে মিশে আছে যে আমরা বুঝতেই পারিনি। জিমের অভিজ্ঞ চোখ কিন্তু ঠিক খুঁজে পেয়েছে তাকে। সামনের একটা আগুনে পুড়ে ন্যাড়া হয়ে যাওয়া গাছের তলায় থমসন্স গ্যাজেলের এক পরিবার মনের আনন্দে ঘাস খাচ্ছে। আমরা নিঃশব্দে অপেক্ষা করে আছি। এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক এক ঘন্টা। নড়াচড়া বারণ, সবাই চেষ্টা করছে যতটা সম্ভব চুপ করে থাকার। আমাদের জিপে আমাদের সাথেই ছিল

একটা 8 বছরের জাপানিজ বাচ্চা মেয়ে। সে তার মায়ের হাত ধরে দেখি একদম চুপ করে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে সিংহীটার দিকে। হঠাৎ দেখলাম সিংহী দেবী খুব সন্তর্পণে ঘাসের জঙ্গলে লুকিয়ে থেকে নিজেকে প্রস্তুত করল, মানে একবার নিজের থাবাগুলোকে চেটে নিল, তারপর গুড়ি মেরে এগিয়ে গেল সামনের দিকে। লেজটা আছড়ে পড়ল শুকনো মাটির উপর, কিন্তু কোনো রকম শব্দ হলো না। প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করে আছি আমরা। এর কিছুক্ষণ পরে সিংহীটা একটা হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমেই কিন্তু মারল না, হরিণটা 3-4 বার সিংহীর পায়ের তলা থেকে বেরিয়ে গেল ছুটতে, কিন্তু পরমুহূর্তে আবার সেই সিংহীর দখলে। তারপর শিকার সম্পূর্ণ করে মুখে করে নিয়ে তিনি চলে এলেন নিজের শাবকদের মুখে খাবার তুলে দিতে। আর আমরা মনের মধ্যে রোমাঞ্চ এবং বিষাদ দুটো নিয়েই ফিরে এলাম আমাদের রিসর্টে। সেই রাতে বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল সিংহীটার রক্তমাখা মুখটা। কেমন লাগছে আমার এই মাসাইমারা জঙ্গল সাফারি? কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা net.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিংহের হরিণ শিকার দেখে ফেরার সময় বিকালে গেলাম মাসাইদের গ্রামে। বড় অদ্ভুত তাদের জীবনযাত্রা। এরা এক জায়গায় 8 বছরের বেশি থাকে না, সারা দিনে মাত্র 2 বার খায়। গরুর রক্তের সাথে দুধ মিশিয়ে খায় শক্তি অর্জনের জন্য। ওদের গ্রামে একটা বাড়িতে আমাকেও দিয়েছিল খেতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে, তবে আমার একদমই খেতে ইচ্ছে হয়নি, তাই সবিনয়ে আমার আপত্তি জানিয়েছিলাম। প্রায় অন্ধকারাচ্ছন্ন একটা ঘরে পরিবার নিয়ে তারা থাকে, আজও দেখলাম লাঠি ঘষে আগুন জ্বালে। তবে ইদানিং সরকারি সাহায্য নিয়ে বাচ্চাদের পড়াশুনোর ব্যবস্থা করেছে তারা। সারাটা বিকেল এখানে কাটালাম আমরা। এই জনগোষ্ঠী ভূমধ্যসাগরীয় ও নিগ্রো জনজাতির সংমিশ্রণে গঠিত। মাসাইরা মা ভাষায় কথা বলে। এই ভাষায় মাসাই শব্দটি মা সাই থেকে এসেছে, যার অর্থ হল আমার মানুষ। মনে করা হয় যে 15th century মাঝামাঝি সময়ে উত্তর আফ্রিকা থেকে মাসাইদের পূর্বপুরুষরা নীল নদ বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর কেনিয়া ও উত্তর তানজানিয়াতে এসে পৌঁছয়। ভূতাত্ত্বিকভাবে অসংখ্য আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে এই মাসাইমারা সৃষ্টি হয়েছে, যেগুলির মধ্যে কিলিমাঞ্জারো এবং মাউন্ট কেনিয়া প্রধান। একসময় চরম খরার কারণে প্রায় অর্ধেকের বেশি মাসাই জনজাতির বসবাসকারী জমি ব্রিটিশরা কেড়ে নেয় এবং বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্র, জাতীয় উদ্যান এবং রাজপথ তৈরি করে। 2018 পরিসংখ্যান অনুসারে মাসাইদের মোট জনসংখ্যা ছিল 12,97,000 মতন। কেনিয়াতে এদের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। এদের গর্বের মূল উৎস হল এরা যোদ্ধা। ঐতিহ্যবাহী তলোয়া ছাড়াও যোদ্ধারা একটি বর্শা বহন করে এবং কখনো কখনো রুঙ্গু নামে একটি নিক্ষেপকারী কাঠের ক্লাবও বহন করে। এদের বর্শা হল মূলত পশুপালকের অস্ত্র। এছাড়া একসময় নাকি মানা হতো যে যে মাসাই যত বেশি সিংহ শিকার করেছে সে তত বড় বীর। যদিও এখন সিংহ শিকার এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরা একেশ্বরবাদে বিশ্বাসী। এদের ঈশ্বরের নাম দেওয়া হয়েছে এনগাই বা এনকাই। এই ঈশ্বরের দুটি রূপ, যেমন কালো ঈশ্বর বা এনকাই নার্ক, যিনি দয়ালু, তিনি শুভ সময় ঘাস এবং সমৃদ্ধি নিয়ে আসেন, বজ্র ও বৃষ্টিতে তাকে পাওয়া যায়। এছাড়াও লাল ঈশ্বর বা এনকাই না নিয়োকি, যিনি প্রতিহিংসা পরায়ণ, তিনি দুর্ভিক্ষ এবং ক্ষুধা নিয়ে আসেন, তাকে বজ্রপাতের মধ্যে পাওয়া যায় এবং শুষ্ক ও খরা মৌসুমের সাথে চিহ্নিত করা হয়। বর্তমানে অবশ্য বেশিরভাগ মাসাই জনগণ খ্রিস্টান। এখন শুনিনি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের মারা রিসোর্টের সকালগুলো ছিল খুব সুন্দর। প্রতিদিন সকালে এখানে ঘুম ভাঙে, জড়স্থির থাকে। এরা রাতে খাবারের সন্ধানে বের হয়, ফিরে আসে সকাল হওয়ার আগেই। সারা দিন মারা নদীর জলেই এরা থাকে। রাতের বেলায় সামনের মাঠে এসে নাকি ঘুরে যায় চিতা। মারা ন্যাশনাল রিজার্ভ ছড়িয়ে আছে 1,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বন্য প্রাণী রক্ষায় আজ মাসাইদের সরে যেতে হয়েছে মারা রিজার্ভের বাইরে। সেরেঙ্গেটি শব্দের মূল অর্থ সীমাহীন বিস্তীর্ণ ভূমি। এখানে না এলে বোঝার উপায় নেই সেই বিশালতার মূল অর্থ। যত দূর চোখ যায় শুধু ঘাস আর ঘাস, মাঝে মধ্যে দু একটি বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেরেঙ্গেটি কিন্তু মাসাই মারার 20 times বড়। পৃথিবীতে কিছু বন্য প্রাণী এখন বিলুপ্তির পথে। কিছু কিছু প্রাণী থাকে যার থাকার জন্য প্রয়োজন বিস্তীর্ণ এলাকা। চিতা তেমনই একটি। এক একটা চিতার টেরিটরি হয়ে থাকে প্রায় 1,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। চিতার জন্য এতটা জায়গা মানুষ কতদিন ছাড়তে পারবে তা কেবল ভবিষ্যৎই বলে দেবে। মারা সেরেঙ্গেটিতে 30,000 বর্গ কিলোমিটারে এখন আছে মাত্র 300 চিতা। সন্ধ্যেবেলায় মারা রিসোর্টে ফিরে এলাম। বন্য প্রাণীদের নিজস্ব ভূমিতে কিছুদিন থেকে খুব কাছ থেকে তাদের দেখা, মাসাইদের গ্রামে মানুষের জীবন ছুঁয়ে আসা, ক্ষুধার্ত চিতার বুলেটের মতন ছুটে বেড়ানো, সিংহের দর্পের সামনে অসহায় হরিণের টানে বাজার চেষ্টা, এসবই অনেকটা কল্পনার মতন মনে হয়, যেন স্বপ্নে ঘুরে আসা এক জগৎ। আমাদের মাসাই মারা ভ্রমণ এবারের মতন শেষ হলো। এরপর যাব লেক নাইভাসা, এম্বুসেলি ন্যাশনাল পার্ক, যেখান থেকে মাউন্ট কিলিমানজারো মানে চাঁদের পাহাড় দেখা যায়, আর সবশেষে যাব জাঞ্জিবার সমুদ্র তটে। কি কেমন লাগলো আমার মাসাই মারা টুয়ার? যেতে ইচ্ছে করছে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনে আমার কিসের প্রতিধ্বনি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেড

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর

সুরের টানে, আগে হ্যাঁ সুরের টানে, শুধুমাত্র সুরের টানে যে মানুষ কত কিছু করতে পারে সেটা না জানলে বিশ্বাসই হয় না। তো রেডিও বাংলানের ডকমে শুনছে ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে এরকম অনেক কাজ করে ফেলেছেন যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তাদের কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু সুরের টানে তারা যে কত বড় ত্যাগ স্বীকার করেছেন কিংবা কীভাবে নিজের জীবনটাই পাল্টে ফেলেছেন সেটা আমরা অনেকেই কিন্তু ঠিকভাবে জানি না। সেরকমই কয়েকজন মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব, যারা কিনা সুরের টানে জীবনটাকে একদম অন্য খাতে বইয়ে দিয়েছেন। তো তাদেরকে নিয়েই আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: kal kal chal chal Isho ye isho ye Krishna ra jao Isho ye isho ye
1: ছোটবেলা থেকে এই ছেলেটি ছিল অত্যন্ত সুদর্শন এবং তার চেনা পরিচিত যত মানুষজন ছিলেন তারা প্রত্যেকেই স্বীকার করতেন যে তার মধ্যে হিরো হওয়ার স্পার্ক আছে এবং তাকে দেখেও ঠিক সেই কথাই মনে হতো। সেই জন্য আলটিমেটলি তিনি ভাগ্যান্বেষণে চলে আসলেন তৎকালীন বোম্বে বর্তমান মুম্বাই স্বপ্ননগরীতে। আর তারপরে তার সঙ্গে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। তাকে পছন্দ হয়ে গেল এক বিখ্যাত মিউজিক ডাইরেক্টর জুটির এবং সুরের টানে সেই অত্যন্ত সুদর্শন ছেলেটি নিজের পেশা নিজের স্বপ্নটা নতুনভাবে বুনলেন এবং তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গায়ক। তিনি মুকেশ। আগে হ্যাঁ হ্যাঁ মুকেশ, আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানে ডট কমে আজকে আমি আড্ডাটা জুড়ে দিয়েছি আপনার সঙ্গে এরকমই কয়েকজনের কথা নিয়ে যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই পাল্টে দিয়েছেন। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: তিনি ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের রাজপুত্র। চাইলে আরাম করে নিজের গোটা জীবনটাই পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সুরের টানে জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিলেন, সম্পূর্ণ অন্য একটি শহরে চললেন নিজের ভাগ্যান্বেষণে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই অন্য খাতে বইয়ে দিয়েছিলেন। তো এখন যার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, তিনি হচ্ছেন ত্রিপুরার রাজ পরিবারের অন্যতম রাজপুত্র শচীনদেব বর্মণ, লেজেন্ডারি সিঙ্গার কম্পোজার এস ডি বর্মণ। তিনি কিন্তু নিজের জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছিলেন, রাজ পরিবারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সব ত্যাগ করে চলে এসেছিলেন বোম্বে, এবং তার ফলাফল আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি। ভাগ্যিস তিনি এসেছিলেন, সুরের টানে তিনি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে চলে এসেছিলেন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো রেডিও বাংলা নাইট ডট কম এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে বইয়ে দিয়েছেন। তো এরকমই আরও একজনের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: তাকদম তাকদম বাজাই আমি, তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদম তাকদম বাজাই সব ভুলে যাই, সব ভুলে যাই তাও।

নিয়ে ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে দুইজনের কথা শেয়ার করব। তাদের সঙ্গে কিন্তু একটি বিষয়ে মিল আছে দুইজনেরই, সেটা হলো তারা দুইজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও কিন্তু কোডিংয়ের ওয়ার্ল্ডে যাননি। তারা সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের সুরের টানে চলে এসেছেন সম্পূর্ণ অন্য এক পেশায়, অন্য এক জগতে। দুইজনেই লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর বর্তমানে, এবং একজন তো অস্কার পর্যন্ত জিতেছেন। যিনি অস্কার জিতেছেন তিনি বুঝতেই পারছেন, এআর রহমান, এবং অন্যজন আমাদের বাংলার অনুপম রায়। দুইজনেই কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কেউই কিন্তু সেই পেশায় কন্টিনিউ করেননি। আলটিমেটলি সুরের টানে তারা এই সুরের জগতেই চলে এসেছেন, এবং ভাগ্যিস এসেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে জীবনটাকে আমূল পাল্টে দিয়েছিলেন, একদম অন্য খাতে নিয়ে গিয়েছিলেন। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব, তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলেন। আগে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ারে ওঠার পরে তার মনে হলো যে তার সুরের জন্য এই পড়া বাধা হয়ে যাচ্ছে, কাজেই তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে সুরের সাধনায় মেতে উঠলেন এবং তিনি হয়ে উঠলেন বাঙালির চিরকালীন আইকনিক সিঙ্গার হেমন্ত মুখোপাধ্যায়। আবার আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি কিন্তু পেশায় ডক্টর, কিন্তু ডাক্তারি পাশ করার পরেও তিনি ডক্টরি করেননি, তিনি বেছে নিয়েছিলেন সুরের জগৎ। তিনি পলাশ সেন, ইউফোরিয়া ব্যান্ডের। কাজে এরকম অনেক মানুষ আছেন যারা কিনা সুরের টানে নিজেদের জীবনটাই সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছেন। তাদের মধ্যে অনেককেই আমরা চিনি, অনেককে হয়তো চিনিও না, কিন্তু একটি বিষয়ে প্রত্যেকেই এক জায়গায়, তারা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে কাটিয়েছেন। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা কিনা সুরের টানে জীবনটাকে একদম অন্যভাবে যাপন করেছেন। কেমন লাগলো এদের কথা চাই জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।
1: একটি কথা শুধু।

www.gaanduriya.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও শুরু হয়েছে, এবং আমার সাথে অবশ্যই ভালো ভালো কিছু কথা তো আছে, এবং তার সাথে সাথে ভালো ভালো গানও রয়েছে। তো সেই গানগুলো অবশ্যই আপনাকে শোনানো হবে, এবং তার সাথে সাথে ঘুরতেও নিয়ে যাওয়া হবে। তার সাথে সাথে কিছু এমন এক্সপিরিয়েন্সের কথা বলা হবে যেগুলো আপনিও ভীষণভাবে রিলেট করতে পারবেন। তাই কোথাও না গিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, এবং কানে রাখতে হবে রেডিও বাংলা.com ও যখন নিরুদ্দেশ।

ঘুরতে যেতে আমরা ভালোবাসি এবং ঘুরতে যাওয়ার সময় আমরা চুজ করি যে এই জায়গাটায় গেলে আমরা কি কি দেখতে পাবো, এক্সট্রা কি কি দেখতে পাবো। তো ঠিক সেই রকমই আমরা যদি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসি, অর্থাৎ ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের বাংলায় আসি, তাহলে কিন্তু দার্জিলিং যেতেই হবে। এবং দার্জিলিং গিয়ে যেটা আমাদের না দেখলেই নয়, মানে যেটা না করলে সেটা হচ্ছে বৃথা, সেটা হচ্ছে টয় ট্রেন আপনাকে চড়তেই হবে। আর একটা কি বলুন, সেটা হচ্ছে টাইগার হিল। হ্যাঁ, টাইগার হিলে যদি আপনি সানরাইজ অর্থাৎ সূর্যোদয় না দেখেন, তাহলে কিন্তু পুরো দার্জিলিংয়ের ট্রিপটাই বেকার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

টাইগার হিল নিয়ে কথা বলছি এবং দার্জিলিং নিয়ে কথা বলছিলাম, পাহাড় নিয়ে কথা বলছিলাম। পাহাড়ের কোলে যখন সূর্য ওঠে কি মনোরম লাগে, আর সেই জায়গাটা যদি টাইগার হিল হয় তাহলে তো কোনো কথাই না। এই যে অঞ্চলটা, অর্থাৎ দার্জিলিং যেই অঞ্চলটায় তৈরি, সেই অঞ্চলটার সর্বোচ্চ বিন্দু হচ্ছে এই টাইগার হিল। আবার বলা যেতে পারে যে কাঞ্চনজঙ্ঘার কে যদি আপনি একটু অন্যরকমভাবে সোনার মোড়কে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইগার হিলে আসতে হবে। এই টাইগার হিলে পৌঁছানোটা কিন্তু খুব একটা দুষ্কর ব্যাপার না, কিন্তু এত পর্যটকরা আসেন এই টাইগার হিলে সূর্যোদয় দেখতে, তাই জন্য আপনার গাড়ির পর গাড়ি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ ট্রাফিক জ্যামে আপনি ফেঁসে যেতে পারেন। তাই 45 মিনিট কিন্তু শুধুমাত্র জ্যাম সরাতেই লেগে যায়, এবং তার সাথে সাথে অবশ্যই ওই পথটা যতটা উঠতে হয়, তো সেই রকম একটা সময় নিয়ে সূর্যোদয় কখন হচ্ছে 4টা থেকে 6টার মাঝখানেই অবশ্যই আপনাকে যেতে হবে, এবং মনোরম দৃশ্যটা অবশ্যই দেখতে হবে, মিস করা যাবে না।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যখন আমাদের বাঙালির কোনো বৈশিষ্ট্য দেওয়া হয়, আমরা কিন্তু দীঘা, পুরী এবং দার্জিলিং রেখেই থাকি। আগেকার দিনের কথা বলছি, মানে আমার মা কাকিমা সেই সময়টা কিন্তু দার্জিলিং থাকতো, ইনক্লুড থাকতো বাঙালিদের জীবন। কিন্তু এখন আস্তে আস্তে দার্জিলিংটা নস্টালজিয়া হচ্ছে, কারণ অনেকটা ঘিঞ্জি হচ্ছে। দার্জিলিংটা আগের মতো নেই, আগের মতো আমার মনে হয় সৌন্দর্যের দিক থেকে কখনো খামতি হয়নি, কিন্তু ওই যে বসতি আস্তে আস্তে বাড়ছে, পর্যটকরা বেশি বেশি করে আসছে, নিজেরা বিশৃঙ্খল হচ্ছে, সেই জন্য আমাদের মনে হয় যে সৌন্দর্যটাও আস্তে আস্তে কোথাও গিয়ে ফিকে হচ্ছে, কিন্তু একদমই না। এখনও যদি আপনি টাইগার হিলে যান, ঠিক সেই রকমই ঠিক ঠিক করছে ভিড়, এবং এতটাই মনোরমভাবে সূর্য ওঠে, এতটাই কোল আলো করে সূর্য ওঠে, সেটা সত্যি ভালো লাগে। এবং কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ ওই যে একটা পুরো রেঞ্জ, ওই রেঞ্জটার যেটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশে যদি মেঘলা না থাকে, একটা বরফে মোড়া চাদর পড়ে থাকে পাহাড়, এবং সেখানে আলোর ছটা অর্থাৎ সূর্যের আলোর ছটা পড়ে, কি যে অপরূপ লাগে ওই বরফের ওপর রিফ্লেকশনটা আলোর, সেটা যারা না দেখে তারা কখনো কথায় অন্তত বলে আমি আপনাকে বোঝাতে পারবো না। তাই আপনাকে নিজের চোখে দেখতে হবে টাইগার হিলের সূর্যোদয়।

0: ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতা চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দার্জিলিং মানেই যেটা বলছিলাম, টয় ট্রেন, দার্জিলিং মানে ক্যাভেন্টার্স, দার্জিলিং মানেই হচ্ছে ওই ম্যালের জায়গাটা যেখানে শপিং করা যায়, ঠিক সেরকমই দার্জিলিং মানে কিন্তু টাইগার হিল। এবং টাইগার হিল এখন একটু বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, কিন্তু যতই ঘিঞ্জি হোক না কেন, আমরা লড়াই করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, অর্থাৎ 4টা থেকে 6টার মধ্যে যে স্প্যান টাইমটা, সেই টাইমটা কিন্তু আমাদের পৌঁছাতে হবে। এবং যখন মানে যদি ওই সময়টা, ওই যে সময় হচ্ছে কোল আলো করে সূর্য উঠছে, সেই সময়টা যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে পৌঁছাতে হবে। radiobanganei.com আমি জানতে চাই কারা কারা টাইগার হিল থেকে সূর্যোদয়টা দেখেছেন, তারা আমাকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন এবং আমি রিলেট করতে পারবো যেহেতু আমি দেখেছি। radiobanganei.com এ কেমন

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা অনেক সময় অনেক কথা বলি যে কথার নেপথ্যে সেখানে রাগ বা দুঃখ কোনটা প্রকাশ পায় সেটা কিন্তু বোঝার মতো মুহূর্ত অনেক সময় তৈরি হয় না। অনেকে অনেক সময় ভুল বুঝি, অনেকে অনেক সময় আমরা হয়তো এক ভাবছি আর বলছি আরেক, এরকম ব্যাপারও কিন্তু হতে থাকে। আর এর ফলেই কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে একে অপরের মধ্যে মনোমালিন্য তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়। তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেমন একটা কথা আজকের এই আড্ডায় সেই কথাটাই বারবার ফিরে আসবে, যাবি না যাবি না। যদি এই কথাটাকে আমি একটু ধরি, তার এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার লুকিয়ে আছে যেগুলো একটা লেখার মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটা প্রকাশ করা সম্ভব নয়। তাই আমরা যখন কানে শুনি তখনই কিন্তু বুঝতে পারি যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আদারওয়াইজ আমরা যদি সবসময় লিখি, লেখার মধ্যে কিন্তু মনের ভাবটা প্রকাশ হয় না। আমি হয়তো ভাবছি এক, কিন্তু ওখানে গিয়ে যে পড়ছে সে কিন্তু অন্যভাবে পড়তে পারে, আর তখনই দূরত্ব তৈরি হয়। আমাদের আজকের আড্ডা এই যাবি না এই ব্যাপারটাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবে না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আর আড্ডা জুড়ে থাকবে। এবং আজকের এই একটা শব্দ দিয়েই আপনারা আগামী মুহূর্তগুলোর কিছু শব্দকে নির্বাচন করে অবশ্যই মাথায় রাখবেন। একটা শব্দ দিয়ে কখনো কিছু বোঝা যায় না, বা মনের ভাব প্রকাশ করতে গেলে শুধুমাত্র লিখলে হয় না, বলতেও হয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা, যাবি না যাবি না নিয়ে। তো কখনো কাউকে যদি আমরা এই বলি রাগ করেই, তখন তার অভিব্যক্তিটা অন্যরকমভাবে দাঁড়ায়। যাবি না যাবি না, যদি কোনো বড় মানুষ মানে যে যা সময়ের বয়সে তার থেকে অতিরিক্ত বয়সে কারোর সঙ্গে কথা হয়, আর সে তাকে এরকম মুহূর্তে যদি কখনো এরকম কথা বলে, তখন কিন্তু ধরে নেওয়া হয় যে অপরপক্ষ যে বলছে সে রাগান্বিত হয়েই কথাটা বলছে। কিন্তু এরকম হয় যখন আমরা লেখার মাধ্যমে, যখন হয়তো আমাদের থেকে বয়সে বড়, নিশ্চয়ই বয়সে বড়, তারা যখন লিখছেন, তখনও কিন্তু আমরা ধরে নিই যে কথাটা সে রেগেই বলছেন। কিন্তু আমরা অনেক সময় এই ভুলভ্রান্তিও করি যে হয়তো রেগে বলছে না, বা অতটা গুরুত্ব নেই, বা অতটা সেইভাবে মাথায় রেখে বলছেন না। কিন্তু প্রতিনিয়তই সে কিন্তু প্রমাণ করতে চাইছে বা বোঝাতে চাইছে যে সে রেগে যাচ্ছেন, বা সে সেই জায়গা থেকে ওকে বোঝাতে পারছে না যে আমি ঠিক ব্যাপারটা বলতে চাইছি এবং জায়গাটার প্রতি আমার গুরুত্ব আছে এবং যাওয়াটা উচিত। এই যে কতগুলো ব্যাপার, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের একটা মানুষকে চিনে নেওয়ার মতো পথ। কিন্তু আমরা সেই মানুষটাকে চেনা হয়ে ওঠে না। এরকম ব্যাপার তো অনেকেরই থাকে, কেউ হয়তো একদিনে কোনো মানুষকে চিনে যায়, আবার কেউ বছরের পর বছর গেলেও তাকে চিনতে পারেন না। আর সেক্ষেত্রেই আমরা কিন্তু এই জানার ব্যাপারটা ক্রমশ মানুষের কথাবার্তা, ব্যবহার, মানুষের সঙ্গে যত মেলামেশা তার উপরই কিন্তু নির্ভর করে থাকে। তাই যাবি না যাবি না, অনেকেই আছেন যারা একটা কথা বললেই বুঝতে পেরেছেন যে কী বলতে চাইছে, সেখানেই বোঝা যায় যে তাদের একটা আত্মিক ব্যাপারটা আছে। মানুষ যত মানুষের সঙ্গে কথা বলবে, তত কিন্তু অনুভূতিগুলো বুঝতে পারবে, আর ছাড়া ছাড়া দূরত্ব থাকলে কখনো একটা বন্ডিং তৈরি হয় না, সেখানে একটা দূরত্ব বা ছেদ থাকে। আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত এই দূরত্ব বা ছেদটাকে কমানো, তাহলেই সম্পর্ক অটুট থাকবে। চলুন আবারও গানে ফিরি, তারপর ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক। চলছে গান মুসাফিরের আড্ডা, আর সোম থেকে এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে এবং আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর সময় উপভোগ করি, ঠিক যেমন আজ করছি। তো আজকের আড্ডাটা সত্যি একটু অন্যরকম, যাবো কি যাবো না, না যাবি না যাবি না, এই যে অদ্ভুত একটা ব্যাপার যেখানে মানুষকে বুঝিয়ে দেওয়া বা মানুষের কথা বুঝে নেওয়া দুটোই গুরুত্বপূর্ণ। আর সেখানে এমন কিছু কিছু সময় আসে যেখানে সেই ব্যাপারটা তৈরি হওয়ার সময় থাকে না, কারণ মানুষের হাতে এখন সময় কম, মানুষ দৌড়ুচ্ছে ছুটছে, তাই কত কম সময়ের মধ্যে কত সহজ করে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া যায় এখন সেটারই একটা পরীক্ষামূলক ব্যাপার চলছে। তো কেউ হয়তো আবতার করে ব্যাপারটা বলছেন, যাবি না যাবি না রে। এই যে একটা সুন্দর বাতাবরণ যেখানে তুই গেলেও আমার কোনো আপত্তি নেই, বা তুই না গেলেও আমার কোনো এ নেই, সব কিছু তোর ওপর ছেড়ে দিচ্ছি, কারণ যাবি না যাবি না মানে ব্যাপারটা এই জায়গায় পৌঁছে যায় যেখানে তুই যেটা বলবি সেটাই মেনে নেব। তো কিছু সময় এমন আসে যেখানে ওই মনে নেওয়ার থেকে মেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তাই মনে আমরা তো সবসময় নিতে পারি না, আর নিলে হয়তো ভুলটা ভাবি, কারণ আমরা এখন অপরকে ভুলটা বুঝতে পারা বা ভুলটা তাকে ভাবা এটা যেন পরিমাণটা বেড়ে গেছে, কারণ সময় কম, আমরা কেউ কাউকে সময় দিই না, সবসময় মোবাইলের মধ্যে ডুবে থাকি। তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে মুহূর্তটা, সে মুহূর্তটা চেনার মুহূর্ত, সেই চেনার মুহূর্তটা তৈরি হয় না, হারিয়ে যায়, বা যখন সেই মুহূর্তটা আসে তখন হয়তো সময়টা থাকে না। আমরা ফিরবো আবার আজকের এই আড্ডায় এই যাবি না যাবি না কথা নিয়ে সঙ্গে থাকবো।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন। আমি সৌভিক আপনাদের সঙ্গে আছি, আর এভাবেই সোম থেকে শুক্র আমাদের আড্ডা জমে ওঠে। এবং ইতিমধ্যেই প্রায় 2,50,000 শ্রোতা বন্ধু আপনারা যারা সবাই একসঙ্গে আমরা জুড়ে আছি, এভাবেই থাকি, এভাবেই আমরা রেডিও বাংলা নেট.কমের সঙ্গে কিছু সময় কাটাই। এবং সত্যি কথা বলতে এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মধ্যে দিয়ে আসে যেগুলোকে অতিক্রম করাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু আমাদের অতিক্রম করতে না পারলে কিন্তু সেই সময়টা আমাদের কাছে ভীষণ কঠিন সময় হয়ে দাঁড়ায়। তাই আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের কাছে এক্সপেকটেশনটা কমিয়ে রাখা। মানুষ মানুষের কাছে এক্সপেকটেশন করবে, ভালোবাসা মানেই কিছু কিছু একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু এই এক্সপেকটেশনের মাত্রাটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সমস্যা, আর তখনই কষ্ট পাওয়ার একটা প্রবণতা তৈরি হতে থাকে। ঠিক সেক্ষেত্রে এই যাওয়া না যাওয়ার একটা ব্যাপার তো থাকে, সেখানে হয়তো খুব সহজেই বলে দেওয়া যায় যাব না, বা খুব সহজেই বলে দেওয়া যায় তুই চলে যা। তুই চলে যা বলাটা যত সহজ, তুই চলে গেলে মেনে নেওয়াটা তত কঠিন। আমরা মাঝে মাঝে বলে ফেলি ঠিক কথা, আবার নিজেকে সান্ত্বনা দিই যে হয়তো সব ঠিক হয়ে যাবে, যেটা হবার নয় সেটা কখনো থাকে না, কিন্তু যেটা হবার নয় সেটা কখনো থাকে না, মানা যেমন বলা যায়, কিন্তু এটাও তো হবার নয়, হয়তো নিজেদের কোথাও না কোথাও একটা রাগ বা কোথাও একটা ঈর্ষা বা কোথাও দম্ব না, নিজের জায়গা অটুট রাখবো, এই ব্যাপারের একটা গুরুত্ব তৈরি হয় একটা বয়সের পরে। আবার এখনকার সময়ে দাঁড়িয়ে এখনকার যে ইয়াং জেনারেশন, তাদের কাছে ব্যাপারটা ভাঙবো তবু মচকাবো না, এটাও করা ঠিক নয়। তাই সম পরিমাণ ব্যাপারটাকে মানতে হবে, বুঝতে হবে, তবেই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ভালো থাকে। বন্ধুত্বের সম্পর্ক এক নিমেষে ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝছ? যদি কোথাও ইগো চলে আসে, যদি কোথাও আমি শ্রেষ্ঠ ওর থেকে ভালো এটা ম্যানার একটা ব্যাপার চলে আসে, তখনই আমাদের সেই ব্যাপারগুলোকে একটু দূরে থাকাতে হবে। এবং যারা গার্জেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সন্তানদের সঙ্গে কথা বলার ব্যাপারটা এটা রাখতে হবে। যে যার মতো কাজ করছেন, অথচ সন্তান বড় হচ্ছে কিন্তু খেয়াল রাখাটা হচ্ছে না, এবং সেই খেয়াল না রাখার কারণে হয়তো কোথাও না কোথাও এমন কিছু কিছু মুহূর্তে তাদেরই কষ্ট পেতে হচ্ছে, তাদেরই সন্তান না এমন কিছু কথা বলছে যেগুলো সে ভাবতে পারেনি। ধৈর্য খুব কম এখন, সেই ধৈর্যটাকে ধৈর্যের জায়গায় রাখতে হবে। ফিরব সঙ্গে থাকুন।

গান মুসাফিরের আড্ডা নিয়ে শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে যাবি না যাবি না। তো এই যাবি না যাবি নার মধ্যে কোথাও সতর্কবার্তাও থাকে যে যাবি না যাবি না, এই না যাবি না এখানেই একটা কোথাও লুকিয়ে থাকা ব্যাপার থাকে। যাবি না মানে কেন বলতে চাইছে, এখনকার জেনারেশনের মধ্যে জেদটা প্রচণ্ডভাবে বেশি, কিন্তু আমরা সবসময়ই ভাবি যে এই ইয়ং জেনারেশনদের যে দাবি থাকে জেদকে অতিক্রম করা, আমি যেটা বলছি সেটাই সঠিক, আমাকে কেন যেতে বারণ করছে আমি সেটা গিয়েই প্রমাণ করব। কিন্তু এর মধ্যে যে কঠিন একটা বিপদ অপেক্ষা করে আছে সেটা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে কেউ বুঝতে চাইছে না। হয়তো কারোর সমুদ্রে বহু বন্ধুরা একসঙ্গে মিলে ঝাঁপিয়ে ওঠানামা করছে, কিন্তু একজনের হয়তো সাঁতার জানা নেই, তাকে হয়তো বাড়ি থেকে প্রচণ্ডভাবে বারণ করা হয়েছে, কিন্তু এই যে নাটাকে সে হ্যাঁ করে দেখাবে এবং সবার বাবা মাই যেতে দিচ্ছে কিন্তু আমার বাবা মাই যেতে দিচ্ছে না, সেই জায়গা থেকে আমি এটাকে করে এসে দেখাবো যে আমি বীরত্ব, আমি বীর, এটাই এই জায়গাটাকে একটু ভাবা। নতুন জেনারেশন বা এই টকটকে জেনারেশন যারা

যে কোনো চরিত্রে নিজেকে স্বাচ্ছন্দ্যে মিলে ধরেন তিনি। তাকে নিয়ে ট্রোলিং কিংবা ব্যাক বিচিংয়েরও কোনো কমতি নেই, সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি শ্রীমতী। অভিনেত্রী হলেও মাছে ভাতে বাঙালি এবং সাদামাটা জীবন কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রির সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনের

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্যা, সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডা শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.কম। মন যখন নিরুদ্দেশ।

টাপুর টুপুর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, ইলশে গুঁড়ি বৃষ্টি, এই যে বৃষ্টির নানা রূপ, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও কিন্তু পাল্টে পাল্টে যায়। আমরা যখনই এই যে নানা রকমের বৃষ্টি দেখি, আমাদের ইচ্ছেগুলোও কিন্তু ঠিক সেই রকমভাবেই হয়। আর এই রকম বৃষ্টির দিনের নানা মুহূর্তের সেই মিষ্টি মিষ্টি গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই রকমই নানা রকমের বৃষ্টির গল্প নিয়ে থাকব। আসলে বৃষ্টির দিনে এক একজনের ইচ্ছেগুলো কিন্তু এক এক রকমের হয়। কারো যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ইচ্ছে করে, তো কারো ঝাল মুড়ি আর গরম গরম চা, কারো হয়তো কবিতার বই আর এক কাপ কফি, আবার কারো শুধুই আটা আর গান শোনা। এই বৃষ্টির দিনের গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিনটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম, ঝিনটি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম,

তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যে ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল? APSK 0 অত্যাচার, ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটা কেন করে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো,
1: এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান। বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান।

আসলে খাই মেটানো যায়নি বলে কন্যা বলিদান। শিব ঠাকুর পাত্র যারা একটু সদয় হন, কেন নেবেন দুহাত বেঁথে মেয়ে বেচার পণ।

0: বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান।
1: বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি ঝরুক টাপুর টুপুর, সুখের নদে পান। বৃষ্টি ঝরুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি ঝরুক।

বৃষ্টির দিনের মেনু বললেই কিন্তু বাঙালির মনে পড়ে যায় খিচুড়ির কথা। আর শুধু খিচুড়ি হলেই হবে না, তার সঙ্গে পাশে চাই পদ্মার ইলিশ, সেই ইলিশ মাছ ভাজা। ব্যাস আর কি চাই, বাঙালির সেই যে প্রিয় খাদ্য তালিকার এই যে খাবার, সেটা মনে পড়লেই কিন্তু জিভে জল এসে যায়। আর সেই বৃষ্টির দিনের সুস্বাদু পদ খিচুড়ির কথা অবশ্যই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়লেই মনে পড়ে যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে বৃষ্টির দিনের নানা মুহূর্ত নিয়ে কথা বলছি। আসলে আমরা এই যে নানা রকমের বৃষ্টি দেখতে পাই, কখনো টাপুর টুপুর বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো বা ইলশে গুঁড়ি, সেই যে বৃষ্টির দিনের যদি খাওয়া দাওয়ার কথা বলতে হয়, সেখানে তো খিচুড়ির কথা অবশ্যই বলতে হবে। আর শুধু খিচুড়িতেও মন ভরে না, তার সঙ্গে চাই ইলিশ মাছ ভাজা। আর সেটা যদি নাও পাওয়া যায়, তাহলে অন্তত পক্ষে পাঁপড় ভাজা কিংবা বেগুনি কিন্তু চাই চাই, আর ডিম ভাজা হলে কথাই নেই। এইরকম নানা রকমের যে খাবার বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে রয়েছে, তার মধ্যে খিচুড়ি অবশ্যই অন্যতম। আর একটা খাবারের কথাও কিন্তু বৃষ্টির দিনে ভীষণ মনে হয়, আর সেটা হলো মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা। ভাবুন তো, সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি, তাহলে আপনি কি করবেন জানবো। আমাদের এই যে বৃষ্টির দিনে নানা রকমের মিষ্টি মিষ্টি গল্পের এই আড্ডা চলছে, সেই আড্ডা তো জারি থাকবেই। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছি, গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাইরে রিমঝিম বৃষ্টি, জানালার ধারে বসে সেই দৃশ্য উপভোগ করা, আর সঙ্গে এক কাপ কফি, পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আপনার পছন্দের সেই বৃষ্টির গান, সব মিলিয়ে এক অপূর্ব মিষ্টি মুহূর্ত। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে যখনই বৃষ্টি পড়ে, সেই সময় যদি বাইরে বেরোতে না হয়, ঘরের ভেতরে থাকা যায়, তাহলে কিন্তু নানা রকমভাবে সেই বৃষ্টির দিনকে উপভোগ করা যায়। কারণ ছুটির দিনে এইরকম বৃষ্টি আর সেই সময় বাইরে বেরোনো যাচ্ছে না, আর তখন নিজের পছন্দের কোনো একটা শখ এইভাবে কিন্তু পূরণ করা যায়, আর তার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তটাকে নিজের মতো করে উপভোগ করা যায়। এমনই কিছু গান যেটা হয়তো শুনতে ভীষণ ভালো লাগে, একলা বসে সেই গান শোনা আর তার সঙ্গে এক কাপ কফি বা চা, সেই চা প্রেমী বা কফি প্রেমী যেই হন না কেন, সঙ্গে সেই এক কাপ গরম গরম চা বা কফি আর তার সঙ্গে সেই রিমঝিম ধারায় সেই বৃষ্টির সেই যে শব্দ, সব মিলিয়ে এক অপূর্ব একটা ছন্দ, একটা রিদম কিন্তু তৈরি হয়। সেই মুহূর্তের কথা মনে করে চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বৃষ্টির দিনে সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে কিন্তু ভারী মজা হয়। আর সেই রকম এক বৃষ্টির দিন সন্ধেবেলা বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর সেই সময় লাইটটাকে একটু ডিম করে দিয়ে সবাই মিলে যদি একসঙ্গে বসে একটা গা ছমছমে ভূতের গল্প শোনা হয় তাহলে কিন্তু বেশ একটা জমজমাট ব্যাপার হয়। আর সেই রকমই বৃষ্টির দিনে নানা গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের বৃষ্টির দিনের গল্প নিয়ে রয়েছি। আর সেখানেই যদি এমন একটা বৃষ্টির দিন যেখানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে রয়েছি আমরা, আর সেখানে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ একটা পাত্রের মধ্যে অনেকটা মুড়ি মাখা হয়েছে, সঙ্গে গরম গরম চা রয়েছে, ব্যাস একটা বেশ একটা আড্ডার মেজাজ। সেখানে গানের লড়াই চলতে পারে, কিংবা সেখানে যদি কেউ খুব ভালো গল্প বলেন আর সে যদি বেশ সুন্দর করে একটা গা ছমছমে ভূতের গল্প বলেন আর সবাই মন দিয়ে সেই গল্প শুনছেন, বা সেই রকম একটা কোনো জায়গার গল্প যেটার মধ্যে রয়েছে একটা টান টান উত্তেজনা, সেই রকম একটা গল্প শোনা হচ্ছে, তাহলে কিন্তু সেই যে একটা বৃষ্টির দিনের সুন্দর সন্ধে, সুন্দর একটা মুহূর্ত, বেশ একদম যেটাকে বলে জমজমাট হয়ে যাবে। আর সেই রকম বৃষ্টির দিনের সুন্দর সুন্দর মুহূর্তের কথা আমরা মনে করতে করতেই চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে বৃষ্টির দিনে যদি বাড়িতে থাকা যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে নিজের মতো করে সেই দিনটিকে উপভোগ করা যায়, কিন্তু যদি বাইরে বেরোতে হয় তাহলে তো একদম ভিজে, যাকে বলে কাক ভেজা হয়ে যেতে হয় যদি ছাতা না থাকে। কিন্তু যদি ভাবুন যে আপনি বাইরে বেরিয়েছেন, আপনার কাছে একটাই ছাতা আর সেই ছাতা শেয়ার করছেন আপনার কোনো পছন্দের মানুষের সঙ্গে, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে একটা বেশ একটা যেটাকে বলে রোম্যান্টিক ব্যাপার রয়েছে। আর সেই রকম যদি বৃষ্টির দিনের কথা বলতেই হয় তাহলে একটা বৃষ্টির কথা না বললেই নয়, সেটা হলো ইলশেঙ্গুড়ি। নামটার মধ্যেই কিন্তু রয়েছে একটা রোম্যান্টিকতা। এইরকম বৃষ্টির দিনে সত্যি নিজের পছন্দের কোনো গান বা পছন্দের কোনো কবিতার লাইন পুরো মুহূর্তটাকে একেবারে বদলে দিতে পারে। সেই রকম কোনো মুহূর্ত, সেই রকম কোনো বৃষ্টির দিনের কোনো মিষ্টি অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আর আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমার ফোন নাম্বার +447503965712, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়। চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরু

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control

0: control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সুরের টানে, আগে হ্যাঁ সুরের টানে, শুধুমাত্র সুরের টানে যে মানুষ কত কিছু করতে পারে সেটা না জানলে বিশ্বাসই হয় না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই কয়েকজনের কথা, যারা কি না সুরের টানে এরকম অনেক কাজ করে ফেলেছেন যেগুলো কি না এক কথায় অবিশ্বাস্য। তাদের কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু সুরের টানে তারা যে কত বড় ত্যাগ স্বীকার করেছেন কিংবা কীভাবে নিজের জীবনটাই পাল্টে ফেলেছেন সেটা আমরা অনেকেই কিন্তু ঠিকভাবে জানি না। সেরকমই কয়েকজন মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব যারা কি না সুরের টানে জীবনটাকে একদম অন্য খাতে বইয়ে দিয়েছেন। তো তাদেরকে নিয়েই আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: Kalu kalu chalu chalu, Isu Isu He, Krishna Rajao, Isu Isu He.
1: ছোটবেলা থেকে এই ছেলেটি ছিল অত্যন্ত সুদর্শন এবং তার চেনা পরিচিত যত মানুষজন ছিলেন তারা প্রত্যেকেই স্বীকার করতেন যে তার মধ্যে হিরো হওয়ার স্পার্ক আছে এবং তাকে দেখেও ঠিক সেই কথাই মনে হতো। সেই জন্য আলটিমেটলি তিনি ভাগ্যান্বেষণে চলে আসলেন তৎকালীন বোম্বে, বর্তমান মুম্বাই, স্বপ্ননগরীতে। আর তারপরে তার সঙ্গে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। তাকে পছন্দ হয়ে গেল এক বিখ্যাত মিউজিক ডাইরেক্টর জুটির এবং সুরের টানে সেই অত্যন্ত সুদর্শন ছেলেটি নিজের পেশা, নিজের স্বপ্নটা নতুনভাবে বুনলেন এবং তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গায়ক। তিনি মুকেশ। আগে হ্যাঁ হ্যাঁ মুকেশ, আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমি আড্ডাটা জুড়ে দিয়েছি আপনার সঙ্গে এরকমই কয়েকজনের কথা নিয়ে, যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই পাল্টে দিয়েছেন। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘরাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: তিনি ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের রাজপুত্র। চাইলে আরাম করে নিজের গোটা জীবনটাই পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সুরের টানে জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিলেন, সম্পূর্ণ অন্য একটি শহরে চললেন নিজের ভাগ্যান্বেষণে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই অন্য খাতে বইয়ে দিয়েছিলেন। তো এখন যার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, তিনি হচ্ছেন ত্রিপুরার রাজ পরিবারের অন্যতম রাজপুত্র শচীনদেব বর্মণ, লেজেন্ডারি সিঙ্গার কম্পোজার এস ডি বর্মণ। তিনি কিন্তু নিজের জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছিলেন, রাজ পরিবারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সব ত্যাগ করে চলে এসেছিলেন বোম্বে, এবং তার ফলাফল আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি। ভাগ্যিস তিনি এসেছিলেন, সুরের টানে তিনি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে চলে এসেছিলেন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো রেডিও বাংলা নাইট ডট কম এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে বইয়ে দিয়েছেন। তো এরকমই আরও একজনের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: তাকদম তাকদম বাজাই আমি, তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদম তাকদম বাজাই সব ভুলে যায়।

বাংলাদেশের ধনের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও বলি না, বাংলা মায়ের কোল তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই, সব ভুলে যাই সব।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে দুইজনের কথা শেয়ার করব। তাদের সঙ্গে কিন্তু একটি বিষয়ে মিল আছে দুইজনেরই, সেটা হলো তারা দুইজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও কিন্তু কোডিংয়ের ওয়ার্ল্ডে যাননি। তারা সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের সুরের টানে চলে এসেছেন সম্পূর্ণ অন্য এক পেশায়, অন্য এক জগতে। দুইজনেই লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর বর্তমানে, এবং একজন তো অস্কার পর্যন্ত জিতেছেন। যিনি অস্কার জিতেছেন তিনি বুঝতেই পাচ্ছেন, এ.আর. রহমান, এবং অন্যজন আমাদের বাংলার অনুপম রায়। দুইজনেই কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কেউই কিন্তু সেই পেশায় কন্টিনিউ করেননি। আলটিমেটলি সুরের টানে তারা এই সুরের জগতেই চলে এসেছেন, এবং ভাগ্যিস সেই পেশায় কন্টিনিউ করেননি। আলটিমেটলি সুরের টানে তারা এই সুরের জগতেই চলে এসেছেন এবং

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব, তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলেন। আগে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ারে ওঠার পরে তার মনে হলো যে তার সুরের জন্য এই পড়া বাধা হয়ে যাচ্ছে, কাজে তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে সুরের সাধনায় মেতে উঠলেন এবং তিনি হয়ে উঠলেন বাঙালির চিরকালীন আইকনিক সিঙ্গার হেমন্ত মুখোপাধ্যায়। আবার আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি কিন্তু পেশায় ডক্টর, কিন্তু ডাক্তারি পাশ করার পরেও তিনি ডক্টরি করেননি, তিনি বেছে নিয়েছিলেন সুরের জগৎ। তিনি পলাশ সেন, ইউফোরিয়া ব্যান্ডের। কাজেই এরকম অনেক মানুষ আছেন যারা কিনা সুরের টানে নিজেদের জীবনটাই সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছেন। তাদের মধ্যে অনেককেই আমরা চিনি, অনেককে হয়তো চিনিও না, কিন্তু একটি বিষয়ে প্রত্যেকেই এক জায়গায়, তারা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে কাটিয়েছেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা কিনা সুরের টানে জীবনটাকে একদম অন্যভাবে যাপন করেছেন। কেমন লাগলো এদের কথা চাই জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।
1: একটি কথা শুধা।

gmail.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও শুরু হয়েছে, এবং আমার সাথে অবশ্যই ভালো ভালো কিছু কথা তো আছে, এবং তার সাথে সাথে ভালো ভালো গানও রয়েছে। তো সেই গানগুলো অবশ্যই আপনাকে শোনানো হবে, এবং তার সাথে সাথে ঘুরতেও নিয়ে যাওয়া হবে। তার সাথে সাথে কিছু এমন এক্সপিরিয়েন্সের কথা বলা হবে যেগুলো আপনিও ভীষণভাবে রিলেট করতে পারবেন। তাই কোথাও না গিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, এবং কানে রাখতে হবে রেডিও বাংলা.com ও যখন নিরুদ্দেশ।

ঘুরতে যেতে আমরা ভালোবাসি এবং ঘুরতে যাওয়ার সময় আমরা চুজ করি যে এই জায়গাটায় গেলে আমরা কি কি দেখতে পাবো, এক্সট্রা কি কি দেখতে পাবো। তো ঠিক সেই রকমই আমরা যদি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসি, অর্থাৎ ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের বাংলায় আসি, তাহলে কিন্তু দার্জিলিং যেতেই হবে। এবং দার্জিলিং গিয়ে যেটা আমাদের না দেখলেই নয়, মানে যেটা না করলে সেটা হচ্ছে বৃথা, সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেন আপনাকে চড়তেই হবে। আর একটা কি বলুন, সেটা হচ্ছে টাইগার হিল। হ্যাঁ, টাইগার হিলে যদি আপনি সানরাইজ অর্থাৎ সূর্যোদয় না দেখেন, তাহলে কিন্তু পুরো দার্জিলিংয়ের ট্রিপটাই বেকার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

টাইগার হিল নিয়ে কথা বলছি এবং দার্জিলিং নিয়ে কথা বলছিলাম, পাহাড় নিয়ে কথা বলছিলাম। পাহাড়ের কোলে যখন সূর্য ওঠে কি মনোরম লাগে, আর সেই জায়গাটা যদি টাইগার হিল হয় তাহলে তো কোনো কথাই না। এই যে অঞ্চলটা, অর্থাৎ দার্জিলিং যেই অঞ্চলটায় তৈরি, সেই অঞ্চলটার সর্বোচ্চ বিন্দু হচ্ছে এই টাইগার হিল। আবার বলা যেতে পারে যে কাঞ্চনজঙ্ঘার কে যদি আপনি একটু অন্যরকমভাবে সোনার মোড়কে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে টাইগার হিলে আসতে হবে। এই টাইগার হিলে পৌঁছানোটা কিন্তু খুব একটা দুষ্কর ব্যাপার না, কিন্তু এত পর্যটকরা আসেন এই টাইগার হিলে সূর্যোদয় দেখতে, তাই জন্য আপনার গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ ট্রাফিক জ্যামে আপনি ফেঁসে যেতে পারেন। তাই 45 মিনিট কিন্তু শুধুমাত্র জ্যাম সরাতেই লেগে যায়, এবং তার সাথে সাথে অবশ্যই ওই পথটা যতটা উঠতে হয়, তো সেই রকম একটা সময় নিয়ে সূর্যোদয় কখন হচ্ছে 4টা থেকে 6টার মাঝখানেই অবশ্যই আপনাকে যেতে হবে, এবং মনোরম দৃশ্যটা অবশ্যই দেখতে হবে, মিস করা যাবে না।

0: অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যখন আমাদের বাঙালির কোনো বৈশিষ্ট্য দেওয়া হয়, আমরা কিন্তু দীঘা, পুরী এবং দার্জিলিং রেখেই থাকি। আগেকার দিনের কথা বলছি, মানে আমার মা কাকিমা সেই সময়টা কিন্তু দার্জিলিং থাকতো, ইনক্লুড থাকতো বাঙালিদের জীবন। কিন্তু এখন আস্তে আস্তে দার্জিলিংটা নস্টালজিয়া হচ্ছে, কারণ অনেকটা ঘিঞ্জি হচ্ছে। দার্জিলিংটা আগের মতো নেই, আগের মতো আমার মনে হয় সৌন্দর্যের দিক থেকে কখনো খামতি হয়নি, কিন্তু ওই যে বসতি আস্তে আস্তে বাড়ছে, পর্যটকরা বেশি বেশি করে আসছে, নিজেরা বিশৃঙ্খল হচ্ছে, সেই জন্য আমাদের মনে হয় যে সৌন্দর্যটাও আস্তে আস্তে কোথাও গিয়ে ফিকে হচ্ছে, কিন্তু একদমই না। এখনও যদি আপনি টাইগার হিলে যান, ঠিক সেই রকমই ঠিক ঠিক করছে ভিড়, এবং এতটাই মনোরমভাবে সূর্য ওঠে, এতটাই কোল আলো করে সূর্য ওঠে, সেটা সত্যি ভালো লাগে। এবং কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ ওই যে একটা পুরো রেঞ্জ, ওই রেঞ্জটার যেটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশে যদি মেঘলা না থাকে, একটা বরফে মোড়া চাদর পড়ে থাকে পাহাড়, এবং সেখানে

আলোর ছটা, অর্থাৎ সূর্যের আলোর ছটা পড়ে, কি যে অপরূপ লাগে ওই বরফের ওপর রিফ্লেকশনটা আলোর, সেটা যারা না দেখে তারা কখনো কথায় অন্তত বলে আমি আপনাকে বোঝাতে পারবো না, তাই আপনাকে নিজের চোখে দেখতে হবে টাইগার হিলের সূর্যোদয়।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দার্জিলিং মানেই যেটা বলছিলাম টয় ট্রেন, দার্জিলিং মানে ক্যাভেন্টার্স, দার্জিলিং মানেই হচ্ছে ওই ম্যালের জায়গাটা যেখানে শপিং করা যায়, ঠিক সেরকমই দার্জিলিং মানে কিন্তু টাইগার হিল। এবং টাইগার হিল এখন একটু বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, কিন্তু যতই ঘিঞ্জি হোক না কেন আমরা লড়াই করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, অর্থাৎ 4টা থেকে 6টার মধ্যে যে স্প্যান টাইমটা, সেই টাইমটায় কিন্তু আমাদের পৌঁছাতে হবে। এবং যখন মানে যদি ওই সময়টা, ওই যে সময় হচ্ছে কোল আলো করে সূর্য উঠছে, সেই সময়টা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে পৌঁছাতে হবে। radiobanganai.com আমি জানতে চাই কারা কারা টাইগার হিল থেকে সূর্যোদয়টা দেখেছেন, তারা আমাকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন এবং আমি রিলেট করতে পারবো যেহেতু আমি দেখেছি। radiobanganai.com কেমন লাগছে আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanganai.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা অনেক সময় অনেক কথা বলি যে কথার নেপথ্যে সেখানে রাগ বা দুঃখ কোনটা প্রকাশ পায় সেটা কিন্তু বোঝার মতো মুহূর্ত অনেক সময় তৈরি হয় না। অনেকে অনেক সময় ভুল বুঝি, অনেকে অনেক সময় আমরা হয়তো এক ভাবছি আর বলছি আর এক, এরকম ব্যাপারও কিন্তু হতে থাকে। আর এর ফলেই কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে একে অপরের মধ্যে মনোমালিন্য তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়। তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেমন একটা কথা আজকের এই আড্ডায় সেই কথাটাই বারবার ফিরে আসবে, যাবি না যাবি না। যদি এই কথাটাকে আমি একটু ধরি, তার এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার লুকিয়ে আছে যেগুলো একটা লেখার মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটা প্রকাশ করা সম্ভব নয়। তাই আমরা যখন কানে শুনি তখনই কিন্তু বুঝতে পারি যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আদারওয়াইজ আমরা যদি সবসময় লিখি, লেখার মধ্যে কিন্তু মনের ভাবটা প্রকাশ হয় না। আমি হয়তো ভাবছি এক, কিন্তু ওখানে গিয়ে যে পড়ছে সে কিন্তু অন্যভাবে পড়তে পারে, আর তখনই দূরত্ব তৈরি হয়। আমাদের আজকের আড্ডা এই যাবি না যাবি না এই ব্যাপারটাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবে না, কয়েকটা গানের পর চারপর ফিরে আসছি আর আড্ডা জুড়ে থাকবে। এবং আজকের এই একটা শব্দ দিয়েই আপনারা আগামী মুহূর্তগুলোর কিছু শব্দকে নির্বাচন করে অবশ্যই মাথায় রাখবেন। একটা শব্দ দিয়ে কখনো কিছু বোঝা যায় না, বা মনের ভাব প্রকাশ করতে গেলে শুধুমাত্র লিখলে হয় না, বলতেও হয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা, যাবি না যাবি না নিয়ে। তো কখনো কাউকে যদি আমরা এই বলি রাগ করেই, তখন তার অভিব্যক্তিটা অন্যরকমভাবে দাঁড়ায়, যাবি না যাবি না। যদি কোনো বড় মানুষ, মানে যে যা সময়ের বয়সে তার থেকে অতিরিক্ত বয়সে কারোর সঙ্গে কথা হয়, আর সে তাকে এরকম মুহূর্তে যদি কখনো এরকম কথা বলে, তখন কিন্তু ধরে নেওয়া হয় যে অপরপক্ষ যে বলছে সে রাগান্বিত হয়েই কথাটা বলছে। কিন্তু এরকম হয় যখন আমরা লেখার মাধ্যমে, যখন হয়তো আমাদের থেকে বয়সে বড়, নিশ্চয়ই বয়সে বড়, তারা যখন লিখছেন, তখনও কিন্তু আমরা ধরে নিই যে কথাটা সে রেগেই বলছেন। কিন্তু আমরা অনেক সময় এই ভুলভ্রান্তিও করি যে হয়তো রেগে বলছে না, বা অতটা গুরুত্ব নেই, বা অতটা সেইভাবে মাথায় রেখে বলছেন না। কিন্তু প্রতিনিয়তই সে কিন্তু প্রমাণ করতে চাইছে বা বোঝাতে চাইছে যে সে রেগে যাচ্ছেন, বা সে সেই জায়গা থেকে ওকে বোঝাতে পারছে না যে আমি ঠিক ব্যাপারটা বলতে চাইছি এবং জায়গাটার প্রতি আমার গুরুত্ব আছে এবং যাওয়াটা উচিত। এই যে কতগুলো ব্যাপার, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের একটা মানুষকে চিনে নেওয়ার মতো পথ। কিন্তু আমরা সেই মানুষটাকে চেনা হয়ে ওঠে না। এরকম ব্যাপার তো অনেকেরই থাকে। কেউ হয়তো একদিনে কোনো মানুষকে চিনে যায়, আবার কেউ বছরের পর বছর গেলেও তাকে চিনতে পারেন না। আর সেক্ষেত্রেই আমরা কিন্তু এই জানার ব্যাপারটা ক্রমশ, মানুষের কথাবার্তা, ব্যবহার, মানুষের সঙ্গে যত মেলামেশা, তার উপরই কিন্তু নির্ভর করে থাকে। তাই যাবি না যাবি না, অনেকেই আছেন যারা একটা কথা বললেই বুঝতে পেরেছেন যে কী বলতে চাইছে, সেখানেই বোঝা যায় যে তাদের একটা আত্মিক ব্যাপারটা আছে। মানুষ যত মানুষের সঙ্গে কথা বলবে, তত কিন্তু অনুভূতিগুলো বুঝতে পারবে। আর ছাড়া ছাড়া দূরত্ব থাকলে কখনো একটা বন্ডিং তৈরি হয় না, সেখানে একটা দূরত্ব বা ছেদ থাকে। আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত এই দূরত্ব বা ছেদটাকে কমানো, তাহলেই সম্পর্ক অটুট থাকবে। চলুন আবারও গানে ফিরি, তারপর ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, চলছে গান মুসাফিরের আড্ডা। আর সোম থেকে এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে এবং আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর সময় উপভোগ করি, ঠিক যেমন আজ করছি। তো আজকের আড্ডাটা সত্যিই একটু অন্যরকম, যাবো কি যাবো না, না যাবি না যাবি না, এই যে অদ্ভুত একটা ব্যাপার যেখানে মানুষকে বুঝিয়ে দেওয়া বা মানুষের কথা বুঝে নেওয়া দুটোই গুরুত্বপূর্ণ। আর সেখানে এমন কিছু কিছু সময় আসে যেখানে সেই ব্যাপারটা তৈরি হওয়ার সময় থাকে না, কারণ মানুষের হাতে এখন সময় কম, মানুষ দৌড়ুচ্ছে ছুটছে, তাই কত কম সময়ের মধ্যে কত সহজ করে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া যায় এখন সেটারই একটা পরীক্ষামূলক ব্যাপার চলছে। তো কেউ হয়তো আবতার করে ব্যাপারটা বলছেন, যাবি না যাবি না রে। এই যে একটা সুন্দর বাতাবরণ যেখানে তুই গেলেও আমার কোনো আপত্তি নেই, বা তুই না গেলেও আমার কোনো এ নেই, সব কিছু তোর ওপর ছেড়ে দিচ্ছি, কারণ যাবি না যাবি না মানে ব্যাপারটা এই জায়গায় পৌঁছে যায় যেখানে তুই যেটা বলবি সেটাই মেনে নেব। তো কিছু সময় এমন আসে যেখানে ওই মনে নেওয়ার থেকে মেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তাই মনে আমরা তো সবসময় নিতে পারি না, আর নিলে হয়তো ভুলটা ভাবি, কারণ আমরা এখন অপরকে ভুলটা বুঝতে পারা বা ভুলটা তাকে ভাবা এটা যেন পরিমাণটা বেড়ে গেছে, কারণ সময় কম, আমরা কেউ কাউকে সময় দিই না, সবসময় মোবাইলের মধ্যে ডুবে থাকি, তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে মুহূর্তটা সেই মুহূর্তটা চেনার মুহূর্ত, সেই চেনার মুহূর্তটা তৈরি হয় না, হারিয়ে যায়, বা যখন সেই মুহূর্তটা আসে তখন হয়তো সময়টা থাকে না। আমরা ফিরবো আবার আজকের এই আড্ডায় এই যাবি না যাবি না কথা নিয়ে সঙ্গে থাকবো।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আমি সৌভিক আপনাদের সঙ্গে আছি। আর এভাবেই সোম থেকে শুক্র আমাদের আড্ডা জমে ওঠে এবং ইতিমধ্যেই প্রায় 250,000 শ্রোতা বন্ধু আপনারা যারা সবাই একসঙ্গে আমরা জুড়ে আছি, এভাবেই থাকি, এভাবেই আমরা রেডিও বাংলা নেট ডট কমের সঙ্গে কিছু সময় কাটাই। এবং সত্যি কথা বলতে এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মধ্যে দিয়ে আসে যেগুলোকে অতিক্রম করাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু আমাদের অতিক্রম করতে না পারলে কিন্তু সেই সময়টা আমাদের কাছে ভীষণ কঠিন সময় হয়ে দাঁড়ায়। তাই আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের কাছে এক্সপেকটেশনটা কমিয়ে রাখা। মানুষ মানুষের কাছে এক্সপেকটেশন করবে, ভালোবাসা মানেই কিছু কিছু একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু এই এক্সপেকটেশনের মাত্রাটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সমস্যা, আর তখনই কষ্ট পাওয়ার একটা প্রবণতা তৈরি হতে থাকে। ঠিক সেক্ষেত্রে এই যাওয়া না যাওয়ার একটা ব্যাপার তো থাকে, সেখানে হয়তো খুব সহজেই বলে দেওয়া যায় যাব না, বা খুব সহজেই বলে দেওয়া যায় তুই চলে যা। তুই চলে যা বলাটা যত সহজ, তুই চলে গেলে মেনে নেওয়াটা তত কঠিন। আমরা মাঝে মাঝে বলে ফেলি ঠিক কথা, আবার নিজেকে সান্ত্বনা দিই যে হয়তো সব ঠিক হয়ে যাবে, যেটা হবার নয় সেটা কখনো থাকে না, কিন্তু যেটা হবার নয় সেটা কখনো থাকে না, মানা যেমন বলা যায়, কিন্তু এটাও তো হবার নয়, হয়তো নিজেদের কোথাও না কোথাও একটা রাগ বা কোথাও একটা ঈর্ষা বা কোথাও দম্ব না, নিজের জায়গা অটুট রাখবো, এই ব্যাপারের একটা গুরুত্ব তৈরি হয় একটা বয়সের পরে। আবার এখনকার সময়ে দাঁড়িয়ে এখনকার যে ইয়াং জেনারেশন, তাদের কাছে ব্যাপারটা ভাঙবো তবু মচকাবো না, এটাও করা ঠিক নয়। তাই সম পরিমাণ ব্যাপারটাকে মানতে হবে, বুঝতে হবে, তবেই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ভালো থাকে। বন্ধুত্বের সম্পর্ক এক নিমিষে ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝছো? যদি কোথাও ইগো চলে আসে, যদি কোথাও আমি শ্রেষ্ঠ ওর থেকে ভালো এটা মেনার একটা ব্যাপার চলে আসে, তখনই আমাদের সেই ব্যাপারগুলোকে একটু দূরে থাকাতে হবে। এবং যারা গার্জেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সন্তানদের সঙ্গে কথা বলার ব্যাপারটা এটা রাখতে হবে। যে যার মতো কাজ করছেন, অথচ সন্তান বড় হচ্ছে কিন্তু খেয়াল রাখাটা হচ্ছে না, এবং সেই খেয়াল না রাখার কারণে হয়তো কোথাও না কোথাও এমন কিছু কিছু মুহূর্তে তাদেরই কষ্ট পেতে হচ্ছে, তাদেরই সন্তান না এমন কিছু কথা বলছে যেগুলো সে ভাবতে পারেনি। ধৈর্য খুব কম এখন, সেই ধৈর্যটাকে ধৈর্যের জায়গায় রাখতে হবে। ফিরব সঙ্গে থাকবে।

ফিরে এলাম কয়েকটা গানের পর গান মুসাফিরের আড্ডা নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কমে যাবি না যাবি না। তো এই যাবি না যাবি নার মধ্যে কোথাও সতর্কবার্তাও থাকে যে যাবি না যাবি না। এই না যাবি না এখানেই একটা কোথাও লুকিয়ে থাকা ব্যাপার থাকে। যাবি না মানে কেন বলতে চাইছে, এখনকার জেনারেশনের মধ্যে জেদটা প্রচণ্ডভাবে বেশি। কিন্তু আমরা সবসময়ই ভাবি যে এই ইয়ং জেনারেশনদের যে দাবি থাকে জেদকে অতিক্রম করা, আমি যেটা বলছি সেটাই সঠিক, আমাকে কেন যেতে বারণ করছে আমি সেটা গিয়েই প্রমাণ করব। কিন্তু এর মধ্যে যে কঠিন একটা বিপদ অপেক্ষা করে আছে সেটা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে কেউ বুঝতে চাইছে না। হয়তো কারোর সমুদ্রে বহু বন্ধুরা একসঙ্গে মিলে ঝাঁপিয়ে ওঠানামা করছে, কিন্তু একজনের হয়তো সাঁতার জানা নেই, তাকে হয়তো বাড়ি থেকে প্রচণ্ডভাবে বারণ করা হয়েছে। কিন্তু এই যে নাটাকে সে হ্যাঁ করে দেখাবে, এবং সবার বাবা মাই যেতে দিচ্ছে কিন্তু আমার বাবা মাই যেতে দিচ্ছে না, সেই জায়গা থেকে আমি এটাকে করে এসে দেখাবো যে আমি বীরত্ব, আমি বীর। এটাই এই জায়গাটাকে একটু ভাবা। নতুন জেনারেশন বা এই টকটকে জেনারেশন যারা আছে

যে কোনো চরিত্রে নিজেকে স্বাচ্ছন্দ্যে মিলে ধরেন তিনি। তাকে নিয়ে ট্রোলিং কিংবা ব্যাক বিচিংয়েরও কোনো কমতি নেই, সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি শ্রীমতী। অভিনেত্রী হলেও মাছে ভাতে বাঙালি এবং সাদামাটা জীবন কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রি সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনের

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্য, সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ। বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডার শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

টাপুর টুপুর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, ইলশে গুঁড়ি বৃষ্টি, এই যে বৃষ্টির নানা রূপ, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও কিন্তু পাল্টে পাল্টে যায়। আমরা যখনই এই যে নানা রকমের বৃষ্টি দেখি, আমাদের ইচ্ছেগুলোও কিন্তু ঠিক সেই রকমভাবেই হয়। আর এই রকম বৃষ্টির দিনের নানা মুহূর্তের সেই মিষ্টি মিষ্টি গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই রকমই নানা রকমের বৃষ্টির গল্প নিয়ে থাকব। আসলে বৃষ্টির দিনে এক একজনের ইচ্ছেগুলো কিন্তু এক এক রকমের হয়। কারো যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ইচ্ছে করে, তো কারো ঝাল মুড়ি আর গরম গরম চা, কারো হয়তো কবিতার বই আর এক কাপ কফি, আবার কারো শুধুই আটা আর গান শোনা। এই বৃষ্টির দিনের গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটা কেন পড়ে কেন ভাবছিস। ছিনতি তুই জানিস না গত সাত দিন, তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব,
1: এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান। বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান।

আসলে খাই মেটানো যায়নি বলে কন্যা বলিদান। শিব ঠাকুর পাত্র যারা একটু সদয় হন, কেন নেবেন দুহাত বেঁথে মেয়ে বেচার পণ।

বৃষ্টি আসুক টাপুরটুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুরটুপুর, সুখে নদে পান। বৃষ্টি

বৃষ্টির দিনের মেনু বললেই কিন্তু বাঙালির মনে পড়ে যায় খিচুড়ির কথা। আর শুধু খিচুড়ি হলেই হবে না, তার সঙ্গে পাশে চাই পদ্মার ইলিশ, সেই ইলিশ মাছ ভাজা। ব্যাস আর কি চাই, বাঙালির সেই যে প্রিয় খাদ্য তালিকার এই যে খাবার, সেটা মনে পড়লেই কিন্তু জিভে জল এসে যায়। আর সেই বৃষ্টির দিনের সুস্বাদু পথ খিচুড়ির কথা অবশ্যই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়লেই মনে পড়ে যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে বৃষ্টির দিনের নানা মুহূর্ত নিয়ে কথা বলছি। আসলে আমরা এই যে নানা রকমের বৃষ্টি দেখতে পাই, কখনো টাপুর টুপুর বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো বা ইলশে গুঁড়ি, সেই যে বৃষ্টির দিনের যদি খাওয়া দাওয়ার কথা বলতে হয়, সেখানে তো খিচুড়ির কথা অবশ্যই বলতে হবে। আর শুধু খিচুড়িতেও মন ভরে না, তার সঙ্গে চাই ইলিশ মাছ ভাজা। আর সেটা যদি নাও পাওয়া যায়, তাহলে অন্তত পক্ষে পাঁপড় ভাজা কিংবা বেগুনি কিন্তু চাই চাই, আর ডিম ভাজা হলে কথাই নেই। এইরকম নানা রকমের যে খাবার বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে রয়েছে, তার মধ্যে খিচুড়ি অবশ্যই অন্যতম। আরেকটা খাবারের কথাও কিন্তু বৃষ্টির দিনে ভীষণ মনে হয়, আর সেটা হলো মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা। ভাবুন তো, সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি, তাহলে আপনি কি করবেন জানবো। আমাদের এই যে বৃষ্টির দিনে নানা রকমের মিষ্টি মিষ্টি গল্পের এই আড্ডা চলছে, সেই আড্ডা তো জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাইরে রিমঝিম বৃষ্টি, জানালার ধারে বসে সেই দৃশ্য উপভোগ করা, আর সঙ্গে এক কাপ কফি, পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আপনার পছন্দের সেই বৃষ্টির গান, সব মিলিয়ে এক অপূর্ব মিষ্টি মুহূর্ত। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে যখনই বৃষ্টি পড়ে সেই সময় যদি বাইরে বেরোতে না হয়, ঘরের ভেতরে থাকা যায়, তাহলে কিন্তু নানা রকমভাবে সেই বৃষ্টির দিনকে উপভোগ করা যায়। কারণ ছুটির দিনে এইরকম বৃষ্টি, আর সেই সময় বাইরে বেরোনো যাচ্ছে না, আর তখন নিজের পছন্দের কোনো একটা শখ এইভাবে কিন্তু পূরণ করা যায়, আর তার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তটাকে নিজের মতো করে উপভোগ করা যায়। এমনই কিছু গান যেটা হয়তো শুনতে ভীষণ ভালো লাগে, একলা বসে সেই গান শোনা আর তার সঙ্গে এক কাপ কফি বা চা, সেই চা প্রেমী বা কফি প্রেমী যেই হন না কেন, সঙ্গে সেই এক কাপ গরম গরম চা বা কফি, আর তার সঙ্গে সেই রিমঝিম ধারায় সেই বৃষ্টির সেই যে শব্দ, সব মিলিয়ে এক অপূর্ব একটা ছন্দ, একটা রিদম কিন্তু তৈরি হয়। সেই মুহূর্তের কথা মনে করে চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বৃষ্টির দিনে সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে কিন্তু ভারী মজা হয়। আর সেই রকম এক বৃষ্টির দিন সন্ধেবেলা বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর সেই সময় লাইটটাকে একটু ডিম করে দিয়ে সবাই মিলে যদি একসঙ্গে বসে একটা গা ছমছমে ভূতের গল্প শোনা হয় তাহলে কিন্তু বেশ একটা জমজমাট ব্যাপার হয়। আর সেই রকমই বৃষ্টির দিনে নানা গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের বৃষ্টির দিনের গল্প নিয়ে রয়েছি। আর সেখানেই যদি এমন একটা বৃষ্টির দিন যেখানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে রয়েছি আমরা, আর সেখানে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ একটা পাত্রের মধ্যে অনেকটা মুড়ি মাখা হয়েছে, সঙ্গে গরম গরম চা রয়েছে, ব্যাস একটা বেশ একটা আড্ডার মেজাজ। সেখানে গানের লড়াই চলতে পারে, কিংবা সেখানে যদি কেউ খুব ভালো গল্প বলেন আর সে যদি বেশ সুন্দর করে একটা গা ছমছমে ভূতের গল্প বলেন আর সবাই মন দিয়ে সেই গল্প শুনছেন, বা সেই রকম একটা কোনো জায়গার গল্প যেটার মধ্যে রয়েছে একটা টান টান উত্তেজনা, সেই রকম একটা গল্প শোনা হচ্ছে, তাহলে কিন্তু সেই যে একটা বৃষ্টির দিনের সুন্দর সন্ধে, সুন্দর একটা মুহূর্ত, বেশ একদম যেটাকে বলে জমজমাট হয়ে যাবে। আর সেই রকম বৃষ্টির দিনের সুন্দর সুন্দর মুহূর্তের কথা আমরা মনে করতে করতেই চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ

আসছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে বৃষ্টির দিনে যদি বাড়িতে থাকা যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে নিজের মতো করে সেই দিনটিকে উপভোগ করা যায়, কিন্তু যদি বাইরে বেরোতে হয় তাহলে তো একদম ভিজে, যাকে বলে কাক ভেজা হয়ে যেতে হয় যদি ছাতা না থাকে। কিন্তু যদি ভাবুন যে আপনি বাইরে বেরিয়েছেন, আপনার কাছে একটাই ছাতা আর সেই ছাতা শেয়ার করছেন আপনার কোনো পছন্দের মানুষের সঙ্গে, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে একটা বেশ একটা যেটাকে বলে রোম্যান্টিক ব্যাপার রয়েছে। আর সেই রকম যদি বৃষ্টির দিনের কথা বলতেই হয় তাহলে একটা বৃষ্টির কথা না বললেই নয়, সেটা হলো ইলশেঙ্গুড়ি। নামটার মধ্যেই কিন্তু রয়েছে একটা রোম্যান্টিকতা। এইরকম বৃষ্টির দিনে সত্যি নিজের পছন্দের কোনো গান বা পছন্দের কোনো কবিতার লাইন পুরো মুহূর্তটাকে একেবারে বদলে দিতে পারে। সেই রকম কোনো মুহূর্ত, সেই রকম কোনো বৃষ্টির দিনের কোনো মিষ্টি অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আর আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমার ফোন নাম্বার +447503965712, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়। চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিবে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সুরের টানে, আগে হ্যাঁ সুরের টানে, শুধুমাত্র সুরের টানে যে মানুষ কত কিছু করতে পারে সেটা না জানলে বিশ্বাসই হয় না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই কয়েকজনের কথা, যারা কি না সুরের টানে এরকম অনেক কাজ করে ফেলেছেন যেগুলো কি না এক কথায় অবিশ্বাস্য। তাদের কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু সুরের টানে তারা যে কত বড় ত্যাগ স্বীকার করেছেন কিংবা কীভাবে নিজের জীবনটাই পাল্টে ফেলেছেন সেটা আমরা অনেকেই কিন্তু ঠিকভাবে জানি না। সেরকমই কয়েকজন মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব যারা কি না সুরের টানে জীবনটাকে একদম অন্য খাতে বইয়ে দিয়েছেন। তো তাদেরকে নিয়েই আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: kala kala chala chala Esho ye esho ye Krishna rajao Esho ye esho ye
1: ছোটবেলা থেকেই ছেলেটি ছিল অত্যন্ত সুদর্শন এবং তার চেনা পরিচিত যত মানুষজন ছিলেন তারা প্রত্যেকেই স্বীকার করতেন যে তার মধ্যে হিরো হওয়ার স্পার্ক আছে এবং তাকে দেখেও ঠিক সেই কথাই মনে হতো। সেই জন্য আলটিমেটলি তিনি ভাগ্যান্বেষণে চলে আসলেন তৎকালীন বোম্বে বর্তমান মুম্বাই স্বপ্ননগরীতে। আর তারপরে তার সঙ্গে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। তাকে পছন্দ হয়ে গেল এক বিখ্যাত মিউজিক ডাইরেক্টর জুটির এবং সুরের টানে সেই অত্যন্ত সুদর্শন ছেলেটি নিজের পেশা নিজের স্বপ্নটা নতুনভাবে বুনলেন এবং তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গায়ক। তিনি মুকেশ। আগে হ্যাঁ হ্যাঁ মুকেশ, আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমি আড্ডাটা জুড়ে দিয়েছি আপনার সঙ্গে এরকমই কয়েকজনের কথা নিয়ে যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই পাল্টে দিয়েছেন। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: তিনি ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের রাজপুত্র। চাইলে আরাম করে নিজের গোটা জীবনটাই পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সুরের টানে জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিলেন, সম্পূর্ণ অন্য একটি শহরে চললেন নিজের ভাগ্যান্বেষণে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই অন্য খাতে বইয়ে দিয়েছিলেন। তো এখন যার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, তিনি হচ্ছেন ত্রিপুরার রাজ পরিবারের অন্যতম রাজপুত্র শচীনদেব বর্মণ, লেজেন্ডারি সিঙ্গার কম্পোজার এস ডি বর্মণ। তিনি কিন্তু নিজের জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছিলেন, রাজ পরিবারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সব ত্যাগ করে চলে এসেছিলেন বোম্বে, এবং তার ফলাফল আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি। ভাগ্যিস তিনি এসেছিলেন, সুরের টানে তিনি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে চলে এসেছিলেন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে বইয়ে দিয়েছেন। তো এরকমই আরও একজনের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: তাকদম তাকদম বাজাই আমি, তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদম তাকদম বাজাই সব ভুলে যায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে দুইজনের কথা শেয়ার করব। তাদের সঙ্গে কিন্তু একটি বিষয়ে মিল আছে দুইজনেরই, সেটা হলো তারা দুইজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও কিন্তু কোডিংয়ের ওয়ার্ল্ডে যাননি। তারা সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের সুরের টানে চলে এসেছেন সম্পূর্ণ অন্য এক পেশায়, অন্য এক জগতে। দুইজনেই লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর বর্তমানে, এবং একজন তো অস্কার পর্যন্ত জিতেছেন। যিনি অস্কার জিতেছেন তিনি বুঝতেই পাচ্ছেন, এ আর রহমান, এবং অন্যজন আমাদের বাংলার অনুপম রায়। দুইজনেই কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কেউই কিন্তু সেই পেশায় কন্টিনিউ করেননি। আলটিমেটলি সুরের টানে তারা এই সুরের জগতেই চলে এসেছেন, এবং ভাগ্যিস এসেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে জীবনটাকে আমূল পাল্টে দিয়েছিলেন, একদম অন্য খাতে নিয়ে গিয়েছিলেন। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব, তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলেন। আগে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ারে ওঠার পরে তার মনে হলো যে তার সুরের জন্য এই পড়া বাধা হয়ে যাচ্ছে, কাজেই তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে সুরের সাধনায় মেতে উঠলেন এবং তিনি হয়ে উঠলেন বাঙালির চিরকালীন আইকনিক সিঙ্গার হেমন্ত মুখোপাধ্যায়। আবার আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি কিন্তু পেশায় ডক্টর, কিন্তু ডাক্তারি পাশ করার পরেও তিনি ডক্টরি করেননি, তিনি বেছে নিয়েছিলেন সুরের জগৎ। তিনি পলাশ সেন, ইউফোরিয়া ব্যান্ডের। কাজে এরকম অনেক মানুষ আছেন যারা কিনা সুরের টানে নিজেদের জীবনটাই সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছেন। তাদের মধ্যে অনেককেই আমরা চিনি, অনেককে হয়তো চিনিও না, কিন্তু একটি বিষয়ে প্রত্যেকেই এক জায়গায়, তারা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে কাটিয়েছেন। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা কিনা সুরের টানে জীবনটাকে একদম অন্যভাবে যাপন করেছেন। কেমন লাগলো এদের কথা সে জেনে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।
1: একটি কথা শুধু।

www.gaanduriya.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গানধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও শুরু হয়েছে, এবং আমার সাথে অবশ্যই ভালো ভালো কিছু কথা তো আছে, এবং তার সাথে সাথে ভালো ভালো গানও রয়েছে। তো সেই গানগুলো অবশ্যই আপনাকে শোনানো হবে, এবং তার সাথে সাথে ঘুরতেও নিয়ে যাওয়া হবে। তার সাথে সাথে কিছু এমন এক্সপিরিয়েন্সের কথা বলা হবে যেগুলো আপনিও ভীষণভাবে রিলেট করতে পারবেন। তাই কোথাও না গিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, এবং কানে রাখতে হবে রেডিও বাংলা.com ও যখন বিদ্যুৎ দেশ।

ঘুরতে যেতে আমরা ভালোবাসি এবং ঘুরতে যাওয়ার সময় আমরা চুজ করি যে এই জায়গাটায় গেলে আমরা কী কী দেখতে পাবো, এক্সট্রা কী কী দেখতে পাবো। তো ঠিক সেই রকমই আমরা যদি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসি, অর্থাৎ ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের বাংলায় আসি, তাহলে কিন্তু দার্জিলিং যেতেই হবে। এবং দার্জিলিং গিয়ে যেটা আমাদের না দেখলেই নয়, মানে যেটা না করলে সেটা হচ্ছে বৃথা, সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেন আপনাকে চড়তেই হবে। আর একটা কী বলুন, সেটা হচ্ছে টাইগার হিল। হ্যাঁ, টাইগার হিলে যদি আপনি সানরাইজ অর্থাৎ সূর্যোদয় না দেখেন, তাহলে কিন্তু পুরো দার্জিলিংয়ের ট্রিপটাই বেকার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Rexpert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

টাইগার হিল নিয়ে কথা বলছি এবং দার্জিলিং নিয়ে কথা বলছিলাম, পাহাড় নিয়ে কথা বলছিলাম। পাহাড়ের কোলে যখন সূর্য ওঠে কি মনোরম লাগে, আর সেই জায়গাটা যদি টাইগার হিল হয় তাহলে তো কোনো কথাই না। এই যে অঞ্চলটা, অর্থাৎ দার্জিলিং যেই অঞ্চলটায় তৈরি, সেই অঞ্চলটার সর্বোচ্চ বিন্দু হচ্ছে এই টাইগার হিল। আবার বলা যেতে পারে যে কাঞ্চনজঙ্ঘার কে যদি আপনি একটু অন্যরকমভাবে সোনার মোড়কে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইগার হিলে আসতে হবে। এই টাইগার হিলে পৌঁছানোটা কিন্তু খুব একটা দুষ্কর ব্যাপার না, কিন্তু এত পর্যটকরা আসেন এই টাইগার হিলে সূর্যোদয় দেখতে, তাই জন্য আপনার গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ ট্রাফিক জ্যামে আপনি ফেঁসে যেতে পারেন। তাই 45 মিনিট কিন্তু শুধুমাত্র জ্যাম সরাতেই লেগে যায়, এবং তার সাথে সাথে অবশ্যই ওই পথটা যতটা উঠতে হয়, তো সেই রকম একটা সময় নিয়ে সূর্যোদয় কখন হচ্ছে 4 থেকে 6টার মাঝখানেই অবশ্যই আপনাকে যেতে হবে, এবং মনোরম দৃশ্যটা অবশ্যই দেখতে হবে, মিস করা যাবে না।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ। Jusque la

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যখন আমাদের বাঙালির কোনো বৈশিষ্ট্য দেওয়া হয়, আমরা কিন্তু দীঘা, পুরী এবং দার্জিলিং রেখেই থাকি। আগেকার দিনের কথা বলছি, মানে আমার মা কাকিমা সেই সময়টা কিন্তু দার্জিলিং থাকতো, ইনক্লুড থাকতো বাঙালিদের জীবন। কিন্তু এখন আস্তে আস্তে দার্জিলিংটা নস্টালজিয়া হচ্ছে, কারণ অনেকটা ঘিঞ্জি হচ্ছে। দার্জিলিংটা আগের মতো নেই, আগের মতো আমার মনে হয় সৌন্দর্যের দিক থেকে কখনো খামতি হয়নি, কিন্তু ওই যে বসতি আস্তে আস্তে বাড়ছে, পর্যটকরা বেশি বেশি করে আসছে, নিজেরা বিশৃঙ্খল হচ্ছে, সেই জন্য আমাদের মনে হয় যে সৌন্দর্যটাও আস্তে আস্তে কোথাও গিয়ে ফিকে হচ্ছে, কিন্তু একদমই না। এখনও যদি আপনি টাইগার হিলে যান, ঠিক সেই রকমই ঠিক ঠিক করছে ভিড়, এবং এতটাই মনোরমভাবে সূর্য ওঠে, এতটাই কোল আলো করে সূর্য ওঠে, সেটা সত্যি ভালো লাগে। এবং কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ ওই যে একটা পুরো রেঞ্জ, ওই রেঞ্জটার যেটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশে যদি মেঘলা না থাকে, একটা বরফে মোড়া চাদর পড়ে থাকে পাহাড়, এবং সেখানে আলোর ছটা অর্থাৎ সূর্যের আলোর ছটা পড়ে, কি যে অপরূপ লাগে ওই বরফের ওপর রিফ্লেকশনটা আলোর, সেটা যারা না দেখে তারা কখনো কথায় অন্তত বলে আমি আপনাকে বোঝাতে পারবো না। তাই আপনাকে নিজের চোখে দেখতে হবে টাইগার হিলের সূর্যোদয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দার্জিলিং মানেই যেটা বলছিলাম টয় ট্রেন, দার্জিলিং মানে ক্যাভেন্টার্স, দার্জিলিং মানেই হচ্ছে ওই ম্যালের জায়গাটা যেখানে শপিং করা যায়, ঠিক সেরকমই দার্জিলিং মানে কিন্তু টাইগার হিল। এবং টাইগার হিল এখন একটু বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, কিন্তু যতই ঘিঞ্জি হোক না কেন আমরা লড়াই করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, অর্থাৎ 4টা থেকে 6টার মধ্যে যে স্প্যান টাইমটা, সেই টাইমটায় কিন্তু আমাদের পৌঁছাতে হবে। এবং যখন মানে যদি ওই সময়টা, ওই যে সময় হচ্ছে কোল আলো করে সূর্য উঠছে, সেই সময়টা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে পৌঁছাতে হবে। radiobanganai.com আমি জানতে চাই কারা কারা টাইগার হিল থেকে সূর্যোদয়টা দেখেছেন, তারা আমাকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন এবং আমি রিলেট করতে পারবো যেহেতু আমি দেখেছি। radiobanganai.com কেমন লাগছে আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanganai.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা অনেক সময় অনেক কথা বলি যে কথার নেপথ্যে সেখানে রাগ বা দুঃখ কোনটা প্রকাশ পায় সেটা কিন্তু বোঝার মতো মুহূর্ত অনেক সময় তৈরি হয় না। অনেকে অনেক সময় ভুল বুঝি, অনেকে অনেক সময় আমরা হয়তো এক ভাবছি আর বলছি আরেক, এরকম ব্যাপারও কিন্তু হতে থাকে। আর এর ফলেই কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে একে অপরের মধ্যে মনোমালিন্য তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়। তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত, যেমন একটা কথা আজকের এই আড্ডায় সেই কথাটাই বারবার ফিরে আসবে, যাবি না যাবি না। যদি এই কথাটাকে আমি একটু ধরি, তার এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার লুকিয়ে আছে, যেগুলো একটা লেখার মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটা প্রকাশ করা সম্ভব নয়। তাই আমরা যখন কানে শুনি তখনই কিন্তু বুঝতে পারি যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আদারওয়াইজ আমরা যদি সবসময় লিখি, লেখার মধ্যে কিন্তু মনের ভাবটা প্রকাশ হয় না। আমি হয়তো ভাবছি এক, কিন্তু ওখানে গিয়ে যে পড়ছে সে কিন্তু অন্যভাবে পড়তে পারে, আর তখনই দূরত্ব তৈরি হয়। আমাদের আজকের আড্ডা এই যাবি না এই ব্যাপারটাকে কেন্দ্র করে। দেখো তো যাবে না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আর আড্ডা জুড়ে থাকবে। এবং আজকের এই একটা শব্দ দিয়েই আপনারা আগামী মুহূর্তগুলোর কিছু শব্দকে নির্বাচন করে অবশ্যই মাথায় রাখবেন। একটা শব্দ দিয়ে কখনো কিছু বোঝা যায় না, বা মনের ভাব প্রকাশ করতে গেলে শুধুমাত্র লিখলে হয় না, বলতেও হয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা, যাবি না যাবি না নিয়ে। তো কখনো কাউকে যদি আমরা এই বলি রাগ করেই, তখন তার অভিব্যক্তিটা অন্যরকমভাবে দাঁড়ায়, যাবি না যাবি না। যদি কোনো বড় মানুষ, মানে যে যা সময়ের বয়সে তার থেকে অতিরিক্ত বয়সে কারোর সঙ্গে কথা হয়, আর সে তাকে এরকম মুহূর্তে যদি কখনো এরকম কথা বলে, তখন কিন্তু ধরে নেওয়া হয় যে অপরপক্ষ যে বলছে সে রাগান্বিত হয়েই কথাটা বলছে। কিন্তু এরকম হয় যখন আমরা লেখার মাধ্যমে, যখন হয়তো আমাদের থেকে বয়সে বড়, নিশ্চয়ই বয়সে বড়, তারা যখন লিখছেন, তখনও কিন্তু আমরা ধরে নিই যে কথাটা সে রেগেই বলছেন। কিন্তু আমরা অনেক সময় এই ভুলভ্রান্তিও করি যে হয়তো রেগে বলছে না, বা অতটা গুরুত্ব নেই, বা অতটা সেইভাবে মাথায় রেখে বলছেন না। কিন্তু প্রতিনিয়তই সে কিন্তু প্রমাণ করতে চাইছে বা বোঝাতে চাইছে যে সে রেগে যাচ্ছেন, বা সে সেই জায়গা থেকে ওকে বোঝাতে পারছে না যে আমি ঠিক ব্যাপারটা বলতে চাইছি এবং জায়গাটার প্রতি আমার গুরুত্ব আছে এবং যাওয়াটা উচিত। এই যে কতগুলো ব্যাপার, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের একটা মানুষকে চিনে নেওয়ার মতো পথ। কিন্তু আমরা সেই মানুষটাকে চেনা হয়ে ওঠে না। এরকম ব্যাপার তো অনেকেরই থাকে। কেউ হয়তো একদিনে কোনো মানুষকে চিনে যায়, আবার কেউ বছরের পর বছর গেলেও তাকে চিনতে পারেন না। আর সেক্ষেত্রেই আমরা কিন্তু এই জানার ব্যাপারটা ক্রমশ, মানুষের কথাবার্তা, ব্যবহার, মানুষের সঙ্গে যত মেলামেশা, তার উপরই কিন্তু নির্ভর করে থাকে। তাই যাবি না যাবি না, অনেকেই আছেন যারা একটা কথা বললেই বুঝতে পেরেছেন যে কী বলতে চাইছে, সেখানেই বোঝা যায় যে তাদের একটা আত্মিক ব্যাপারটা আছে। মানুষ যত মানুষের সঙ্গে কথা বলবে, তত কিন্তু অনুভূতিগুলো বুঝতে পারবে। আর ছাড়া ছাড়া দূরত্ব থাকলে কখনো একটা বন্ডিং তৈরি হয় না, সেখানে একটা দূরত্ব বা ছেদ থাকে। আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত এই দূরত্ব বা ছেদটাকে কমানো, তাহলেই সম্পর্ক অটুট থাকবে। চলুন আবারও গানে ফিরি, তারপর ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে।

অদ্ভুত একটা ব্যাপার যেখানে মানুষকে বুঝিয়ে দেওয়া বা মানুষের কথা বুঝে নেওয়া দুটোই গুরুত্বপূর্ণ। আর সেখানে এমন কিছু কিছু সময় আসে যেখানে সেই ব্যাপারটা তৈরি হওয়ার সময় থাকে না, কারণ মানুষের হাতে এখন সময় কম, মানুষ দৌড়ুচ্ছে ছুটছে, তাই কত কম সময়ের মধ্যে কত সহজ করে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া যায় এখন সেটারই একটা পরীক্ষামূলক ব্যাপার চলছে। তো কেউ হয়তো আবতার করে ব্যাপারটা বলছেন, যাবি না যাবি না রে, এই যে একটা সুন্দর বাতাবরণ যেখানে তুই গেলেও আমার কোনো আপত্তি নেই বা তুই না গেলেও আমার কোনো এ নেই, সব কিছু তোর উপর ছেড়ে দিচ্ছি, কারণ যাবি না যাবি না মানে ব্যাপারটা এই জায়গায় পৌঁছে যায় যেখানে তুই যেটা বলবি সেটাই মেনে নেব। তো কিছু সময় এমন আসে যেখানে ওই মনে নেওয়ার থেকে মেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তাই মনে আমরা তো সবসময় নিতে পারি না, আর নিলেও হয়তো ভুলটা ভাবি, কারণ আমরা এখন অপরকে ভুলটা বুঝতে পারা বা ভুলটা তাকে ভাবা এটা যেন পরিমাণটা বেড়ে গেছে, কারণ সময় কম, আমরা কেউ কাউকে সময় দিই না, সবসময় মোবাইলের মধ্যে ডুবে থাকি, তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে মুহূর্তটা সে মুহূর্তটা চেনার মুহূর্ত, সেই চেনার মুহূর্তটা তৈরি হয় না, হারিয়ে যায়, বা যখন সেই মুহূর্তটা আসে তখন হয়তো সময়টা থাকে না। আমরা ফিরবো আবার আজকের এই আড্ডায় এই যাবি না যাবি না কথা নিয়ে সঙ্গে থাকবো।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন। আমি সৌভিক আপনাদের সঙ্গে আছি, আর এভাবেই সোম থেকে শুক্র আমাদের আড্ডা জমে ওঠে। এবং ইতিমধ্যেই প্রায় 250,000 শ্রোতা বন্ধু আপনারা যারা সবাই একসঙ্গে আমরা জুড়ে আছি, এভাবেই থাকি, এভাবেই আমরা রেডিও বাংলা নেট.কমের সঙ্গে কিছু সময় কাটাই। এবং সত্যি কথা বলতে এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মধ্যে দিয়ে আসে যেগুলোকে অতিক্রম করাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু আমাদের অতিক্রম করতে না পারলে কিন্তু সেই সময়টা আমাদের কাছে ভীষণ কঠিন সময় হয়ে দাঁড়ায়। তাই আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের কাছে এক্সপেকটেশনটা কমিয়ে রাখা। মানুষ মানুষের কাছে এক্সপেকটেশন করবে, ভালোবাসা মানেই কিছু কিছু একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু এই এক্সপেকটেশনের মাত্রাটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সমস্যা, আর তখনই কষ্ট পাওয়ার একটা প্রবণতা তৈরি হতে থাকে। ঠিক সেক্ষেত্রে এই যাওয়া না যাওয়ার একটা ব্যাপার তো থাকে, সেখানে হয়তো খুব সহজেই বলে দেওয়া যায় যাব না, বা খুব সহজেই বলে দেওয়া যায় তুই চলে যা। তুই চলে যা বলাটা যত সহজ, তুই চলে গেলে মেনে নেওয়াটা তত কঠিন। আমরা মাঝে মাঝে বলে ফেলি ঠিক কথা, আবার নিজেকে সান্ত্বনা দিই যে হয়তো সব ঠিক হয়ে যাবে, যেটা হবার নয় সেটা কখনো থাকে না, কিন্তু যেটা হবার নয় সেটা কখনো থাকে না, মানা যেমন বলা যায়, কিন্তু এটাও তো হবার নয়। হয়তো নিজেদের কোথাও না কোথাও একটা রাগ, বা কোথাও একটা ঈর্ষা, বা কোথাও দম্ব না, নিজের জায়গা অটুট রাখবো, এই ব্যাপারের একটা গুরুত্ব তৈরি হয় একটা বয়সের পরে। আবার এখনকার সময়ে দাঁড়িয়ে এখনকার যে ইয়ং জেনারেশন, তাদের কাছে ব্যাপারটা ভাঙবো তবু মচকাবো না, এটাও করা ঠিক নয়। তাই সম পরিমাণ ব্যাপারটাকে মানতে হবে, বুঝতে হবে, তবেই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ভালো থাকে। বন্ধুত্বের সম্পর্ক এক নিমিষে ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝছ? যদি কোথাও ইগো চলে আসে, যদি কোথাও আমি শ্রেষ্ঠ ওর থেকে ভালো এটা মেনার একটা ব্যাপার চলে আসে, তখনই আমাদের সেই ব্যাপারগুলোকে একটু দূরে থাকাতে হবে। এবং যারা গার্জেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সন্তানদের সঙ্গে কথা বলার ব্যাপারটা এটা রাখতে হবে। যে যার মতো কাজ করছেন, অথচ সন্তান বড় হচ্ছে কিন্তু খেয়াল রাখাটা হচ্ছে না, এবং সেই খেয়াল না রাখার কারণে হয়তো কোথাও না কোথাও এমন কিছু কিছু মুহূর্তে তাদেরই কষ্ট পেতে হচ্ছে, তাদেরই সন্তান এমন কিছু কথা বলছে যেগুলো সে ভাবতে পারেনি। ধৈর্য খুব কম এখন, সেই ধৈর্যটাকে ধৈর্যের জায়গায় রাখতে হবে। ফিরব সঙ্গে থাকবে।

ফিরে এলাম কয়েকটি গানের পর গান মুসাফিরের আড্ডা নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম এ যাবি না যাবি না। তো এই যাবি না যাবি নার মধ্যে কোথাও সতর্কবার্তাও থাকে যে যাবি না যাবি না। এই না যাবি না এখানেই একটা কোথাও লুকিয়ে থাকা ব্যাপার থাকে। যাবি না মানে কেন বলতে চাইছে, এখনকার জেনারেশনের মধ্যে জেদটা প্রচণ্ডভাবে বেশি, কিন্তু আমরা সবসময়ই ভাবি যে এই ইয়ং জেনারেশনদের যে দাবি থাকে জেদকে অতিক্রম করা। আমি যেটা বলছি সেটাই সঠিক, আমাকে কেন যেতে বারণ করছে আমি সেটা গিয়েই প্রমাণ করব। কিন্তু এর মধ্যে যে কঠিন একটা বিপদ অপেক্ষা করে আছে সেটা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে কেউ বুঝতে চাইছে না। হয়তো কারোর সমুদ্রে বহু বন্ধুরা একসঙ্গে মিলে ঝাঁপিয়ে ওঠানামা করছে, কিন্তু একজনের হয়তো সাঁতার জানা নেই, তাকে হয়তো বাড়ি থেকে প্রচণ্ডভাবে বারণ করা হয়েছে, কিন্তু এই যে নাটাকে সে হ্যাঁ করে দেখাবে এবং সবার বাবা মাই যেতে দিচ্ছে কিন্তু আমার বাবা মাই যেতে দিচ্ছে না, সেই জায়গা থেকে আমি এটাকে করে এসে দেখাবো যে আমি বীরত্ব, আমি বীর। এটাই এই জায়গাটাকে একটু ভাবা। নতুন জেনারেশন বা এই টকটকে জেনারেশন যারা আছে

যে কোনো চরিত্রে নিজেকে স্বাচ্ছন্দ্যে মিলে ধরেন তিনি। তাকে নিয়ে ট্রোলিং কিংবা ব্যাক বিচিংয়েরও কোনো কমতি নেই, সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি শ্রীমতী। অভিনেত্রী হলেও মাছে ভাতে বাঙালি এবং সাদামাটা জীবন কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রি সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্যা, সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বলছিলাম, গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডা শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

টাপুর টুপুর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, ইলশে গুঁড়ি বৃষ্টি, এই যে বৃষ্টির নানা রূপ, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও কিন্তু পাল্টে পাল্টে যায়। আমরা যখনই এই যে নানা রকমের বৃষ্টি দেখি, আমাদের ইচ্ছেগুলো কিন্তু ঠিক সেই রকমভাবেই হয়। আর এই রকম বৃষ্টির দিনের নানা মুহূর্তের সেই মিষ্টি মিষ্টি গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই রকমই নানা রকমের বৃষ্টির গল্প নিয়ে থাকব। আসলে বৃষ্টির দিনে এক একজনের ইচ্ছেগুলো কিন্তু এক এক রকমের হয়। কারো যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ইচ্ছে করে, তো কারো ঝাল মুড়ি আর গরম গরম চা, কারো হয়তো কবিতার বই আর এক কাপ কফি, আবার কারো শুধুই আটা আর গান শোনা। এই বৃষ্টির দিনের গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি তোকে খুঁজেছি। ব্যাট বল ব্যাট উইকেট পাসের টিকিটে খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুঝেছি। চিন্তি দুপুরে চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো। জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান। বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান।

আসলে খাই মেটানো যায়নি বলে কন্যা বলিদান। শিব ঠাকুর পাত্র যারা একটু সদয় হন, কেন নেবেন দুহাত বেঁথে মেয়ে বেচার পণ।

0: বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান।
1: বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি ঝরুক টাপুর টুপুর, সুখের নদে পান। বৃষ্টি ঝরুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি ঝরুক টাপুর টুপুর।

বৃষ্টির দিনের মেনু বললেই কিন্তু বাঙালির মনে পড়ে যায় খিচুড়ির কথা। আর শুধু খিচুড়ি হলেই হবে না, তার সঙ্গে পাশে চাই পদ্মার ইলিশ, সেই ইলিশ মাছ ভাজা। ব্যাস আর কি চাই, বাঙালির সেই যে প্রিয় খাদ্য তালিকার এই যে খাবার, সেটা মনে পড়লেই কিন্তু জিভে জল এসে যায়। আর সেই বৃষ্টির দিনের সুস্বাদু পথ খিচুড়ির কথা অবশ্যই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়লেই মনে পড়ে যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে বৃষ্টির দিনের নানা মুহূর্ত নিয়ে কথা বলছি। আসলে আমরা এই যে নানা রকমের বৃষ্টি দেখতে পাই, কখনো টাপুর টুপুর বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো বা ইলশে গুঁড়ি, সেই যে বৃষ্টির দিনের যদি খাওয়া দাওয়ার কথা বলতে হয়, সেখানে তো খিচুড়ির কথা অবশ্যই বলতে হবে। আর শুধু খিচুড়িতেও মন ভরে না, তার সঙ্গে চাই ইলিশ মাছ ভাজা। আর সেটা যদি নাও পাওয়া যায়, তাহলে অন্তত পক্ষে পাঁপড় ভাজা কিংবা বেগুনি কিন্তু চাই চাই, আর ডিম ভাজা হলে কথাই নেই। এইরকম নানা রকমের যে খাবার বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে রয়েছে, তার মধ্যে খিচুড়ি অবশ্যই অন্যতম। আরেকটা খাবারের কথাও কিন্তু বৃষ্টির দিনে ভীষণ মনে হয়, আর সেটা হলো মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা। ভাবুন তো, সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি, তাহলে আপনি কি করবেন জানবো। আমাদের এই যে বৃষ্টির দিনে নানা রকমের মিষ্টি মিষ্টি গল্পের এই আড্ডা চলছে, সেই আড্ডা তো জারি থাকবেই। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাইরে রিমঝিম বৃষ্টি, জানালার ধারে বসে সেই দৃশ্য উপভোগ করা, আর সঙ্গে এক কাপ কফি, পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আপনার পছন্দের সেই বৃষ্টির গান, সব মিলিয়ে এক অপূর্ব মিষ্টি মুহূর্ত। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে যখনই বৃষ্টি পড়ে সেই সময় যদি বাইরে বেরোতে না হয়, ঘরের ভেতরে থাকা যায়, তাহলে কিন্তু নানা রকমভাবে সেই বৃষ্টির দিনকে উপভোগ করা যায়। কারণ ছুটির দিনে এইরকম বৃষ্টি, আর সেই সময় বাইরে বেরোনো যাচ্ছে না, আর তখন নিজের পছন্দের কোনো একটা শখ এইভাবে কিন্তু পূরণ করা যায়, আর তার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তটাকে নিজের মতো করে উপভোগ করা যায়। এমনই কিছু গান যেটা হয়তো শুনতে ভীষণ ভালো লাগে, একলা বসে সেই গান শোনা আর তার সঙ্গে এক কাপ কফি বা চা, সেই চা প্রেমী বা কফি প্রেমী যেই হন না কেন, সঙ্গে সেই এক কাপ গরম গরম চা বা কফি আর তার সঙ্গে সেই রিমঝিম ধারায় সেই বৃষ্টির সেই যে শব্দ, সব মিলিয়ে এক অপূর্ব একটা ছন্দ, একটা রিদম কিন্তু তৈরি হয়। সেই মুহূর্তের কথা মনে করে চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বৃষ্টির দিনে সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে কিন্তু ভারী মজা হয়। আর সেই রকম এক বৃষ্টির দিন সন্ধেবেলা বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর সেই সময় লাইটটাকে একটু ডিম করে দিয়ে সবাই মিলে যদি একসঙ্গে বসে একটা গা ছমছমে ভূতের গল্প শোনা হয় তাহলে কিন্তু বেশ একটা জমজমাট ব্যাপার হয়। আর সেই রকমই বৃষ্টির দিনে নানা গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের বৃষ্টির দিনের গল্প নিয়ে রয়েছি। আর সেখানেই যদি এমন একটা বৃষ্টির দিন যেখানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে রয়েছি আমরা, আর সেখানে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ একটা পাত্রের মধ্যে অনেকটা মুড়ি মাখা হয়েছে, সঙ্গে গরম গরম চা রয়েছে, ব্যাস একটা বেশ একটা আড্ডার মেজাজ, সেখানে গানের লড়াই চলতে পারে, কিংবা সেখানে যদি কেউ খুব ভালো গল্প বলেন আর সে যদি বেশ সুন্দর করে একটা গা ছমছমে ভূতের গল্প বলেন আর সবাই মন দিয়ে সেই গল্প শুনছেন, বা সেই রকম একটা কোনো জায়গার গল্প যেটার মধ্যে রয়েছে একটা টান টান উত্তেজনা, সেই রকম একটা গল্প শোনা হচ্ছে, তাহলে কিন্তু সেই যে একটা বৃষ্টির দিনের সুন্দর সন্ধে, সুন্দর একটা মুহূর্ত, বেশ একদম যেটাকে বলে জমজমাট হয়ে যাবে। আর সেই রকম বৃষ্টির দিনের সুন্দর সুন্দর মুহূর্তের কথা আমরা মনে করতে করতেই চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরবো আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে বৃষ্টির দিনে যদি বাড়িতে থাকা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর করে নিজের মতো করে সেই দিনটিকে উপভোগ করা যায়। কিন্তু যদি বাইরে বেরোতে হয়, তাহলে তো একদম ভিজে, যাকে বলে কাক ভেজা হয়ে যেতে হয় যদি ছাতা না থাকে। কিন্তু যদি ভাবুন যে আপনি বাইরে বেরিয়েছেন, আপনার কাছে একটাই ছাতা, আর সেই ছাতা শেয়ার করছেন আপনার কোনো পছন্দের মানুষের সঙ্গে, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে একটা বেশ একটা যেটাকে বলে রোম্যান্টিক ব্যাপার রয়েছে। আর সেই রকম যদি বৃষ্টির দিনের কথা বলতেই হয়, তাহলে একটা বৃষ্টির কথা না বললেই নয়, সেটা হলো ইলিশেঙ্গুড়ি। নামটার মধ্যেই কিন্তু রয়েছে একটা রোম্যান্টিকতা। এইরকম বৃষ্টির দিনে সত্যি নিজের পছন্দের কোনো গান বা পছন্দের কোনো কবিতার লাইন পুরো মুহূর্তটাকে একেবারে বদলে দিতে পারে। সেই রকম কোনো মুহূর্ত, সেই রকম কোনো বৃষ্টির দিনের কোনো মিষ্টি অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আর আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমার ফোন নাম্বার +447503965712, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী কাল ঠিক এই একই সময়। চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরু

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বুঝেছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুন।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সুরের টানে, আগে হ্যাঁ সুরের টানে, শুধুমাত্র সুরের টানে যে মানুষ কত কিছু করতে পারে সেটা না জানলে বিশ্বাসই হয় না। তো রেডিও বাংলানের ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে এরকম অনেক কাজ করে ফেলেছেন যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তাদের কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু সুরের টানে তারা যে কত বড় ত্যাগ স্বীকার করেছেন কিংবা কীভাবে নিজের জীবনটাই পাল্টে ফেলেছেন সেটা আমরা অনেকেই কিন্তু ঠিকভাবে জানি না। সেরকমই কয়েকজন মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব, যারা কিনা সুরের টানে জীবনটাকে একদম অন্য খাতে বইয়ে দিয়েছেন। তো তাদেরকে নিয়েই আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: ball, call a call, chalo chalo, isho ye, Krishna rajao, isho ye.
1: ছোটবেলা থেকেই ছেলেটি ছিল অত্যন্ত সুদর্শন এবং তার চেনা পরিচিত যত মানুষজন ছিলেন তারা প্রত্যেকেই স্বীকার করতেন যে তার মধ্যে হিরো হওয়ার স্পার্ক আছে এবং তাকে দেখেও ঠিক সেই কথাই মনে হতো। সেই জন্য আলটিমেটলি তিনি ভাগ্যান্বেষণে চলে আসলেন তৎকালীন বোম্বে, বর্তমান মুম্বাই, স্বপ্ননগরীতে। আর তারপরে তার সঙ্গে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। তাকে পছন্দ হয়ে গেল এক বিখ্যাত মিউজিক ডাইরেক্টর জুটির এবং সুরের টানে সেই অত্যন্ত সুদর্শন ছেলেটি নিজের পেশা, নিজের স্বপ্নটা নতুনভাবে বুনলেন এবং তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গায়ক। তিনি মুকেশ। আগে হ্যাঁ হ্যাঁ মুকেশ, আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমি আড্ডাটা জুড়ে দিয়েছি আপনার সঙ্গে এরকমই কয়েকজনের কথা নিয়ে যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই পাল্টে দিয়েছেন। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।